টেনিস, এই শব্দটা কিন্তু এসছে নর্দার্ন অ্যাংলো স্যাক্সন টেন্স শব্দ থেকে। আর এই যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে খেলার জন্ম বিলেতে, এই কথাটা টেনিসের ক্ষেত্রে পুরোপুরি খাটে না, সেটাও কিন্তু পুরোপুরি সত্যি নয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, টেনিস বা লন টেনিসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে 16th century নর্দার্ন ফ্রান্সে টেনিসের উৎপত্তি হয়, কিন্তু টেনিসের যে বর্তমান রূপটি আমরা দেখতে পাই সেটি কিন্তু ইভলভ হয়েছিল ইংল্যান্ডে। 1874 খ্রিস্টাব্দে এই বর্তমান যুগের টেনিস খেলা প্রথম শুরু হয় এবং তার ঠিক 3 বছর পরে 1877 খ্রিস্টাব্দে প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়, যেটি কিনা বিশ্বের সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম, যেটা কয়েক বছর পরে বা কয়েকদিন পরেই শুরু হবে আবার এই বছরের জন্য। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এই টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে কোনো একটা বড় টুর্নামেন্ট, যেরকম চারটে টুর্নামেন্ট যেটা আছে, উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। এই চারটি টুর্নামেন্টকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। তো একজন প্লেয়ার যদি এই চারটি টুর্নামেন্টই জিতে নেন তাহলে তাকে বলা হয় কেরিয়ার স্ল্যাম। আবার গোল্ডেন স্ল্যাম বলেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি একই বছরে চারটি মেজর এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন এবং তারই সঙ্গে ওই বছরে অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন তাহলেও তাকে বলা হয় গোল্ডেন স্ল্যাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি আছে, জারি ছিল। এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে লন টেনিসকে নিয়ে যেগুলো কিনা চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই লন টেনিসকে নিয়ে কিন্তু আরও অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লন টেনিসকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

খেয়াল রাখার কথা বলবো। সবসময় ব্যস্ত থাকি আমরা, সবসময় ভাবি যে অন্যরা কি করে ভালো থাকবে, কিন্তু অন্যদের ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখা ভীষণ ভাবে দরকার। তাই জন্য নিজের খেয়ালও রাখতে হবে এবং সেই খেয়াল রাখার মাঝে মাঝে একটু আড্ডাও দিতে হবে। তাই গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর যেটা বলছিলাম যে আজকে আমরা নিজেদের খেয়াল রাখবো, নিজেদের খেয়াল বলতে আমাদের স্বাস্থ্য, মন এবং আমাদের ত্বক, চুল সবটা যতটা আমাদের নিজেদের জগৎকে ঘিরে আছে সেই সব কিছুর মধ্যে যেমন আমাদের হাত পায়ের যত্ন নেওয়াটা খুব দরকার, ঠিক সেরকমই আমাদের নখের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের কিছু একটা নতুন স্টাইল করতে ভালো লাগলে আমরা সবসময় সালনে ছুটে যাই, কিন্তু সেটা কতটা দরকার আমাদের শরীরের জন্য এবং উপকারী সে সব কিছু জেনে কিন্তু অবশ্যই আপনাকে সেই সব ম্যানিকিওর বা পেডিকিওর করানো উচিত। যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলবো তাই জন্য ম্যানিকিওর থাকছে আজকে আমাদের আড্ডায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: আমরা জানি যে স্টাইলের মানে স্টাইলে ইন বা ফ্যাশনের ট্রেন্ডিং এর বলা যেতে পারে, সেটা হচ্ছে নেলস করা, তাই তো? নতুন ভাবে একটা অভিনব পদ্ধতিতে আপনার নিজের নখ থাকুক বা না থাকুক, একটা সুন্দর রকম নেল কিন্তু আপনি আপনার নিজেদের হাতে রাখতে পারেন। এবং সেই নখের কালার কিরকম হবে, সেই নখে নানা রকম ডিজাইন কিরকম হবে, সেই সব কিছু আপনার মতো করেই কিন্তু সাজিয়ে দেবেন সেই বিউটি পার্লার বা সালনের সেই অভিজ্ঞ মানুষরা। কিন্তু সেটা কতটা ক্ষতিকর বা উপকারী আপনার জন্য, সেটা অবশ্যই তো আপনার জানা উচিত। যেমন আমরা কখনো মন ভালো থাকলো না বা নখটাকে আমরা সাজাতে চাই নিজেদের মতো নেল পলিশ পরে নিই, কিন্তু যদি আমরা বাইরে গিয়ে অর্থাৎ সালনে গিয়ে এই সেম জিনিসই করি, তাহলে সেটা কতটা ক্ষতিকর আমাদের জন্য, চলুন আপনার সাথে শেয়ার করা যাক।
1: ধুলো মাখা স্মৃতির পাতায় খুঁজেছি তোমায়,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেক সময় নেল পলিশ পরার সাথে সাথে সলনেতে গিয়ে নেল জেল, নেল আর্ট করে থাকি। সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা ত্বকের বিশেষজ্ঞরা বা চিকিৎসকেরা জানাচ্ছেন। নখের ওপর যে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করলেই সেগুলোর মধ্যে অবশ্যই মানে থাকবেই থাকবে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড, টলুইন এবং ডিবুটাইল প্যাথালেট থাকে, এবং এইসব রাসায়নিক পদার্থের জন্য আপনার ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। আর অনেক সময় এই অ্যালার্জিটা কিন্তু নখ থেকে ত্বকেও ছড়িয়ে যেতে পারে, তাই খুব সাবধান এবং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে চিকিৎসকরা। এবং তার সাথে সাথে নিজেরা যদি আমরা বাড়িতে ঘরোয়া উপায়ে ম্যানিকিউর করতে পারি বা সময় বাঁচিয়ে করতে পারি, সেটা ভীষণভাবে উপকারী। বা আমার মনে হয় যতটা ক্ষতিকর বাইরে গিয়ে করা সেটার থেকে অনেকাংশে কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যেহেতু আজকে ম্যানিকিউর নিয়ে কথা বলছি, নখের যত্নের কথা বলছি, সেখানে আমার মনে হয় নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা উচিত। আমার এক খুব পরিচিত, যারা যিনি খুবই মানে ভীষণই ফ্রিকুয়েন্টলি নেল আর্ট করাতেন, এবং নেল আর্ট করানোর ফলে যেটা হয়েছে যে তার নিজের নখের ওপর একটা প্লাস্টিকের আবরণ অর্থাৎ প্লাস্টিকের নখ বসানো হতো একটা উপযুক্ত আঠা দিয়ে। তো সেই কারণে আপনার যে নিজস্ব নখ আছে সেটা খুব পরিমাণে পাতলা হয়ে যেত, মানে পাতলা করে তারপরে কিন্তু আরেকটা নখ বসানো হয়, আর্টিফিশিয়াল নখটা। তো সেক্ষেত্রে আপনার নিজের নখটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং পাশাপাশি আরও একটা কথা, যেটা চিকিৎসকরা বলছেন যে আমাদের শরীরের যে অংশ থেকে নখটা বাড়ে বা নতুন নখ গজানো তৈরি হয় সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, এবং সেখানে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন নখে যেহেতু আছে সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং তার সাথে সাথে শরীরের যদি নাও ঢোকে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের ত্বকে বা নখ থেকে একটু ওপরের দিকের অংশগুলো অর্থাৎ আমি স্কিনের কথা বলছি, হাতের সেই সব জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য ম্যানিকিউর করুন বা নেল জেল করুন বা নেল আর্ট করুন, যাই রকম কারুকার্য করুন না কেন, আপনাকে কিছু মুহূর্ত মনে রাখতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে নিজের হাতকে, এবং যতটা সম্ভব নিজের ঘরে যদি আমরা ঘরোয়া উপাদান দিয়ে করি তাহলে কিন্তু ঝুঁকির অংশ বা ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা সেটা আমরা এড়িয়ে যেতে পারবো। সব কিছু ভালো হোক এবং নিজে যত্ন রাখা দরকার, খেয়াল রাখা দরকার। তাই জন্য একটা ছোট্ট আড্ডা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকের এই আড্ডাটা তাদের জন্য যাদেরকে আমাদের বারবার সালাম করা উচিত, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রোজ সন্তুষ্ট রাখেন। জেলে সম্প্রদায় মানুষ, সেই জেলে সম্প্রদায় মানুষেরা হরগৌরীকে তাদের দেবদেবী হিসেবে কল্পনা করে পুজো করেন। লোকবিশ্বাস মতে পুকুরের মধ্যে মাকাল ঠাকুরের বর্ণিত রূপগুলির একজন হলেন মহাদেব আর অপরজন হল গৌরী। তো অনেকের মতে মাকাল শব্দটির উৎপত্তি মাখাল শব্দের অপভ্রংশ থেকে, যার অর্থ নদীর বহুতা স্রোত। ইনি মূলত মৎস্যজীবীদের আরাধ্য দেবতা। তো শতাধিক বছর পূর্বে কয়েকজন নাস্তিক উদ্বাস্তু মানুষের দ্বারা এ পুজো প্রচলিত হয় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মাটিতে। আমরা মূলত আজকের আড্ডা সুন্দরবনের জায়গা নিয়ে, এবং সুন্দরবন অঞ্চলে মাকাল দেবতার পুজোর বহুল প্রচলিত। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলারও বিভিন্ন অংশে এই দেবতার পুজোর চল রয়েছে। তো আমরা একটু সরে যারা এই রকমভাবে লড়াই করছেন তাদের কিছু কথা আজকের এই গান মুসাফিরের আড্ডায় আপনাদের সামনে তুলে ধরব। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি এই মৎস্যজীবীদের কীভাবে কাজ তাই নিয়ে সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা মৎস্যজীবীদের কথা নিয়ে। আর বিরতির আগে যেটা বলছিলাম মাকাল শব্দ নিয়ে, এবং মাকাল শব্দটি আদতে মহাকাল শব্দের অপভ্রংশ থেকেও কিন্তু উৎপন্ন হয়েছে। তো মহাকাল প্রসঙ্গ উঠলেই আমাদের মনে পড়ে যায় শিবের কথা, সর্বশক্তিমান। আর শিব পুজোর সঙ্গে মাকাল দেবতার পুজোর অনেক সাদৃশ্য রয়েছে। যেমন ধরুন, অনেকের প্রশ্ন জাগে এই ব্যাপারটা যে মাকাল দেব কি আদতে শিব? এর সপক্ষে অনেক যুক্তি পরিলক্ষিত হয়। ধরুন ওই 200 বছরের প্রাচীন গ্রন্থ তারকেশ্বর শিব তত্ত্ব, এর শ্লোকে একটা কথা লেখা আছে। সেখানে লেখা আছে, ক্ষেত্রপাল মহাকাল প্রভৃতি দেবতা, যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা। কোথায় উলাই চণ্ডী মাখাল চলায়, বৃক্ষতলে মহাপ্রভু স্নান দৃশ্য পায়। অর্থাৎ মাকাল অর্থে মাকাল দেবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ জলায় অর্থ জলাশয়ের কাছাকাছি। বঙ্গদেশে বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অজস্র লোকগাথা। তাই বিভিন্ন সময় চড়া ব্যাধি বিপদ আপদ এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় মানুষেরা নানা দেবদেবীর পুজো করেন। আর তাদের বিশ্বাস, দেবতা প্রসন্ন হলে তার আশীর্বাদে ওই সকল মানুষের সব বিপদের অশনি সংকেত দূর হবে, যে কাজে তারা অগ্রসর হবেন তাতে সাফল্য আসবে, আর পাশাপাশি তাদের জীবন রক্ষা করবেন ওই দেবতাই। আর সেই ব্যাপারকে মাথায় রেখেই এক অদ্ভুত কাহিনী এই সুন্দরবনের মানুষদের মধ্যে। তারা মৎস্যজীবীরা বিশেষ করে তারা এই পুজো করেন মাকাল দেবী, মাকাল ঠাকুরের। আমরা সঙ্গে থাকি, আবারও ফিরব আজকের এই মৎস্যজীবীর কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে মৎস্যজীবী।

ঠোসাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো মৎস্যজীবীদের প্রধান যে ঠাকুরকে তারা পুজো করেন মাকাল ঠাকুর, সেই মাকাল ঠাকুরের অদ্ভুত একটা বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুকুরের পাঁক মিশ্রিত মাটি হাতের তালুতে নিয়ে 4-6 ইঞ্চি মণ্ড করা হয়, যা লম্বায় 4-6 ইঞ্চি এবং প্রস্থে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো বড় আঙুলের সাহায্যে নাক, চোখ ও মুখ তৈরি করে বেদির উপর স্থাপন করা হয়, আর এই মূর্তির সাদৃশ্য অনেকটাই শিবলিঙ্গের মতো। কুষাণ যুগে এমন আকৃতির মূর্তি কিন্তু দেখা পাওয়া যেত। তো কোনো কোনো জায়গায় আবক্ষ মূর্তি দেখতে পাওয়া যায়, মূর্তির কাঁধ অব্দি চুল, বিশাল চোখ যা মনে হয় ঝুলছে বিস্ফারিত। তো উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে এই ধরনের মূর্তি পূজিত হতে দেখা যায়। আবক্ষ মূর্তির স্থায়ী পুজো কিন্তু দেখা যায় ইতিউতি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মূর্তি নেই পুজো। তো মৎস্যজীবীরা 2টি প্রতীককেই তাদের দেবতা বলে মনে করেন। এ পুজোয় ব্রাহ্মণ লাগে না, মৎস্যজীবী দলের সর্দার বা প্রধানরাই কিন্তু পুজো সম্পন্ন করেন, এবং বেদির 4 কোণে 4টি সরকাটি পোঁতা হয়। মধ্যিখানে রাখা হয় খট, লাল সুতুলি দিয়ে খট বন্ধন করা হয় এবং পুজোর বেদির উপর টাঙানো হয় লাল চাঁদোয়া। অনেক ক্ষেত্রে বেদির সম্মুখ মুখে কুমিরের মূর্তি করা হয়। এই পুজোয় অনেক রাত পর্যন্ত জেলেরা জেগে থাকেন এবং শিয়ালের ডাক শোনা গেলে তবেই নাকি এই পুজো শুরু হয়। তো শিয়ালের ডাককে শাঁক ডাকা বলা হয়। এবং আরেকটু বলি, এই যে নৈবেদ্যের যে ব্যাপারটা থাকে, আমাদের অনেকে পুজোর ব্যাপারটা জানেন, যেই নৈবেদ্যের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু ওই বাতাসা, আতপ চাল এবং পাকা কলা দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন ফলফুল চিনি সন্দিষ্ট থাকেই। শিবের পুজোতে আমরা দেখি গাজনের সময় বাতাসার ডালা দেওয়া হয়, ঠিক সেরকম এখানেও কিন্তু খড়ের আগুন জ্বালানোর একটা রীতি রয়েছে। এবং সুতরাং এটা ওই ভাবা খুবই স্বাভাবিক যে মাকাল ঠাকুর এবং শিব অভিন্ন। আমরা ফিরব আবার আজকের এই বিশেষ আড্ডায় গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে, সঙ্গে থাকুন।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মৎস্যজীবীদের উদ্দেশ্যে কথা হচ্ছে এবং তাদের নিয়েই তাদের প্রধান দেবতা মা কাল ঠাকুরের কথা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা, এবং সম্পূর্ণ অন্যরকম একটা আড্ডা যেখানে আমরা এদের জীবনের একটা প্রতিচ্ছবি তুলে দেখতে পাচ্ছি। তো মা কাল ঠাকুরের কথা হচ্ছে, এবং মা কাল ঠাকুরের সহচর হিসেবে সুন্দরবন সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আট মাকাল বা আটেশ্বর নামক দেবতার একটা পূজাও প্রচলিত রয়েছে। আর এই আট মাকাল বা আটেশ্বর হলেন অরণ্য দেবতা, যিনি বন জঙ্গলকে রক্ষা করেন। তো সুন্দরবনের বাগদি রাজবংশী সম্প্রতি ওই সেই সময়ের মাকাল মানুষ মাকাল ঠাকুরের ভক্ত, এবং বনাঞ্চলে নদী পুকুর বা খাঁড়িতে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীরা এই দেবতার শরণাপন্ন হয় এবং তার আশীর্বাদ নিয়েই নাকি জলে জাল ফেলেন জেলেরা। এবং মূর্তির সেরকম ব্যাপারটা নেই এবং বেদির উপর সাতটি ছোটো ছোটো স্তূপ নির্মাণ করা হয়, মধ্যখানে অষ্টম স্তূপটি আকারে অন্যগুলির তুলনায় বৃহৎ আকার, সেটি আট বা আটেশ্বরের প্রতীক। আর এখানেও বৌদ্ধ ধর্মমতের সঙ্গে সাযুজ্যতার পরিলক্ষিত হয় এবং আটটি স্তূপ আসলে অষ্টমার্গিক উপাসনাকেই নির্দেশ করে। তো বুঝতেই পারছেন মাকাল ঠাকুরের পুজোর অন্যতম বিষয় ফুলযাত্রা। বিষয়টা একটু অন্যরকম বলি, দেবতার প্রতীকে সিঁদুর দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয়, একটি চাঁপা ফুল প্রতীকের মাথার উপর রাখা হয় এবং মৎস্যজীবীরা বিশ্বাস করেন যে ফুলটি যদি আপনা আপনি খসে পড়ে তবেই নাকি জালে প্রচুর মাছ উঠবে এবং জেলেরা উল্লসিত হয়ে তখনই কিন্তু খুশিতে মেতে ওঠেন। যতক্ষণ না ফুলটা পড়ে ততক্ষণ উৎকণ্ঠায় প্রার্থনা করতে থাকেন সবাই। আতপ চাল কলা বাতাসা মূল দৈবত্য হলেও অন্য একটি থালায় ধান দুর্বা লাড্ডু চকলেট থাকে, আরও কিছু থাকে বলবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি মৎস্যজীবীদের কথা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির একটা স্পেশাল গানটা। ফিরে আসছি তোমার

ফিরলাম বিরতির পর আবারও আজকের স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো বিরতির আগে ওই যে বলছিলাম চকলেটও নাকি দেওয়া হয় ঠাকুরকে, এছাড়াও আরেকটা জিনিস যেমন কোলকে এবং গাঁজা নিবেদন করা, মানে পুজোর পর জালের এক প্রান্তে ফলমূল এবং অন্য প্রান্তে পান সুপারি বেঁধে সেই জাল জলে ফেলা হয়। বিশ্বাস, দেবতা যখন প্রসন্ন হয়েছেন তখন জালে প্রচুর মাছ উঠবেই এবং তারপর কী করে হাসি ফুটবে মৎস্যজীবীদের মুখে। তো যাত্রার সময় আরেকটা মজার ব্যাপার হয়, চাঁপা ফুল সঙ্গে থাকে, নদীতে কোনো বিপদ জেলেদের ছুঁতে পারবে না, এমনটাই নাকি তাদের বিশ্বাস। এবং যতদিন মাছ ধরার কাজ না সম্পূর্ণ হয় ততদিন এই পুজো চলে। তো সত্যিই এক কঠিন জীবন মৎস্যজীবীদের, আর সেই নিয়েই আমাদের আড্ডা আজকে জারি থাকলো। এবং গাঁগঞ্জে জেলায় শহরগুলিতে স্থানীয় মানুষদের ভক্তি এবং বিশ্বাসের জোরকে পাথেয় করে মাকাল ঠাকুরের মতো পূজিত হয়ে আসছেন বহু লৌকিক দেবদেবী প্রাচীনকাল থেকেই, এবং তারাই সে সকল মানুষের আশা ভরসার উৎসস্থল। তাদের বিপদ থেকে উদ্ধার কার্যে আনন্দে সর্বদা পাশে আছেন তাদের দেবতা, এমনটাই বিশ্বাস আঁকড়ে বেঁচে রয়েছেন গ্রামাঞ্চলের মানুষেরা। আর একটা কথা তো আছেই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, দূরই থাকুক, যাদের কাছে মিলছে না কোথাও না কোথাও, কিন্তু আমাদের যেটা বলার, এই মৎস্যজীবী বন্ধুরা ভালো থাকুন, কঠিন লড়াই লড়ে তারা প্রতিদিন তাদের অন্ন সংস্থান করছেন, তা যেন ঠিকঠাকভাবে থাকে। এবং আমাদের রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আরও সামনের লড়াই জারি থাকুক, আমাদেরকে সন্তুষ্ট করুক, তাদের উপার্জনের দিক সঠিক থাকুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিতের, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরঙ নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যেই মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমেষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমার বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনই না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে, আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুকশেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন, যাদের সারাদিনে যদি একটিবার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা, কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে, তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন, আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবং আরও একবার চলে এসেছি আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে এবং অবশ্যই উড়ে বেড়াতে আপনারই সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা বেলে দিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের ইচ্ছে ডানার আড্ডার সফর জাস্ট শুরু হওয়ার মুখে। গতকাল যেখানে আড্ডাটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা টেনিস বা লন টেনিসকে নিয়ে, এমন কথা কিনা যথেষ্ট ইন্টারেস্টিং, আর আজকেও আপনার সঙ্গে শেয়ার করব সেরকমই কিছু ইন্টারেস্টিং কথা এই মহান খেলাটিকে নিয়ে, অর্থাৎ লন টেনিসকে নিয়ে। এই খেলাটিকে ঘিরে এত গল্প এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু কথা সেরকমই কিছু ঘটনা আমি গৌরব কালকের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করতে থাকব, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ছোট থেকেই যখন টেনিস দেখতাম, মাঝে মধ্যে দেখতাম যে যিনি আম্পায়ার তিনি পয়েন্ট ঘোষণা করেন লাভ হিসেবে, অর্থাৎ 15 লাভ, 30 লাভ, 40 লাভ ইত্যাদি। ভাবতাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আছে, মানে শূন্যটাকে কেউ শূন্য বলবে না, লাভ দিয়ে রিপ্লেস করে দেবে, সেটাই ভালোবাসার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটি ফ্রেঞ্চ কথা থেকে এসছে। ফ্রেঞ্চ কথাটি হলো লভ, এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই লভ শব্দের মানে হলো ফ্রেঞ্চ ভাষায় ডিম। আগে হ্যাঁ হ্যাঁ, ডিম, আন্ডা। অ্যাকচুয়ালি শূন্যকে যেহেতু ডিমের মতন দেখতে, ওই জন্য লভটাই পাল্টে গিয়ে লাভ হয়েছে। ভাবুন একবার। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে টেনিসকে বা লন টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সবচেয়ে যে স্বল্প দৈর্ঘ্যের টেনিস ম্যাচটি হয়েছিল সেটা কতটুকু জানেন? শুনলে কিন্তু তাক লেগে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টেনিস বা লন টেনিসকে নিয়ে। তো লন টেনিসে অনেক বড় বড় অনেক ছোট ছোট খেলাও হয়েছে, কিন্তু তার মধ্যে যেটি শর্টেস্ট ম্যাচ সেটি কিন্তু হয়েছিল জ্যাক হার্পার এবং এইচ স্যান্ডিফোর্ডের মধ্যে। তো জ্যাক হার্পার স্যান্ডিফোর্ডকে হারিয়েছিলেন 6-0 ব্যবধানে, সেটাও 1946 খ্রিস্টাব্দে। আর এই টোটাল ম্যাচটা কতক্ষণ চলেছিল জানেন? মাত্র 18 মিনিট। আগে হ্যাঁ হ্যাঁ, মাত্র 18 মিনিট, তার মধ্যেই ম্যাচ পুরো পকেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং সেটাই জারি থাকবে লন টেনিসকে নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

টেনিসেও কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ হয় এবং সেই ওয়ার্ল্ড কাপের নাম হলো ডেভিস কাপ। সেই ডেভিস কাপ গোটা দু বছর ধরে খেলা হয় আর পৃথিবীর সমস্ত দেশ তাতে অংশগ্রহণ করেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো যেটা বলছিলাম যে টেনিসের যেরকম বিশ্বকাপ হয়, টেনিসের কিন্তু আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ খেলা হয় অলিম্পিক্সে, আগে হ্যাঁ সামার অলিম্পিক্সে, সেখানেও কিন্তু টেনিস ইনক্লুডেড, কাজেই চারটি গ্র্যান্ড স্ল্যাম, তাছাড়াও ওয়ার্ল্ড কাপ, তারপরেও অলিম্পিক গোল্ড মেডেল। ভাবতে পারছেন যে কত রকম ভ্যারাইটি আছে এই খেলাটার মধ্যে। তবে শুধুমাত্র যে সাধারণ মানুষজনই এই খেলায় অংশগ্রহণ করেন তাও কিন্তু নয়, যারা একটু বিশেষভাবে সক্ষম তারাও কিন্তু রীতিমতন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন। হুইলচেয়ার টেনিস কিন্তু প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের একটি পার্ট, তাহলেই ভাবুন ভাবুন ভাবুন। ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আমি, যার উপরান্তে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে এই টেনিস বা লন টেনিসকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে উইম্বলডন গ্র্যান্ড, কিন্তু জানেন কি, এই উইম্বলডনের সঙ্গে কিন্তু একটা মিষ্টি ব্যাপার জড়িয়ে আছে, বা বলতে গেলে স্ট্রবেরি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি উইম্বলডন যখন খেলা হয় সেই সময় কিন্তু প্রত্যেক বছর অন অ্যাভারেজ 24 টন স্ট্রবেরি দর্শকগণ খেয়ে থাকেন। তাহলেই ভাবুন, আবার এই টেনিসের সঙ্গে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কথাও জড়িয়ে আছে। স্কটল্যান্ডের রাজা কিং জর্জ দি ওয়ান, তার কিন্তু মৃত্যুর জন্য পরোক্ষভাবে এই টেনিসকেই দায়ী করা হয়। তাহলেই ভাবুন যে কত শত কথা, কত শত ঘটনা, কত শত ইতিহাস জড়িয়ে আছে এই টেনিসের সঙ্গে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে এবং গতকাল কেউ আমাদের আড্ডাটা জারি ছিল এবং জারি আছে লন টেনিসকে নিয়ে। এই লন টেনিসকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com address. তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, যেভাবে চলতে থাকে কাজেই সঙ্গে থাকুন। আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglane.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি রয়েছি এবং তার সাথে সাথে ভালো ভালো কথা, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান রয়েছে। তাই বেশি কথা না বলে আজকে এমন একটা জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাব যেখানে গেলে আপনার তো ভালো লাগবেই, কিন্তু আরও বাড়তি পাওনা হিসাবে রেখেছি ভালো ভালো গান। তাহলে ভালো গান শুনতে শুনতে আড্ডার দিকে এগিয়ে দেওয়া যাক, বেশি কথা না বলে

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

জানি আমরা যারা ফুল ভালোবাসি, সেই ফুলটা যখন একটা মানে পুরো ফুলের বাগান থাকে সেখানে যেতেও আমরা ভালোবাসি, এবং আমার মনে হয় অনেকটা নেচারের যে সৌন্দর্যটা সেটা খুব কাছ থেকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। এবং সেই রকমই যদি বলি ভারতবর্ষের মানচিত্রে এমন একটা শহর যেটাকে টিউলিপ শহর বলে মানে বলা হয়, তাহলে অবশ্যই সেটা জম্মু এবং কাশ্মীর, বিশেষ করে কাশ্মীরের টিউলিপ গার্ডেন সেই কথাই মনে পড়ে। এবং আজকে আপনাকে সেখানেই নিয়ে যাব, টিউলিপ গার্ডেনে। কিন্তু টিউলিপ গার্ডেনে একটা দুর্দান্ত ইউনিকভাবে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম টিউলিপ উৎসব। তো সেই কথাই আজকের আড্ডায় আপনার সাথে শেয়ার করব।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি জাত নাম।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
0: ভেঙে যায় স্মৃতির সর

যদি আপনি ট্রিপ প্ল্যান করেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন এবং প্রকৃতির কাছে বা এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি কাশ্মীর গায়ে একটা ওই চেকবক্স হয় না সেখানে টিক মেরে রাখুন। তার কারণ যদি আপনি স্প্রিং এই টাইমটায় জম্মু কাশ্মীর ঘুরতে চান তাহলে টিউলিপের গার্ডেন দেখতে পাবেন এবং কাশ্মীরিরা এই যে টিউলিপ গার্ডেনটাকে কিন্তু সিরাজবাগই বলেন, কিন্তু এই টিউলিপ গার্ডেনের একটি নাম আছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বসন্তের সময় এই জম্মু কাশ্মীরে টিউলিপ গার্ডেনকে ঘিরে তৈরি হয় টিউলিপ উৎসব, যেটা শুধুমাত্র স্প্রিং এর টাইমেই হয়। এবং যদি আপনি জম্মু কাশ্মীরের অন্যান্য সৌন্দর্যর সাথে সাথে এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য বা টিউলিপ উৎসবও দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে এই স্প্রিং এর টাইমটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

জম্মু কাশ্মীরের কথা বলছি, অর্থাৎ শ্রীনগরে এই টিউলিপ গার্ডেনটা রয়েছে। এবং এই যে শ্রীনগরে জাবার ওয়ান পর্বতমালার নিচটার অর্থাৎ ডাল লেকের কাছেই এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন রয়েছে। এখানে আপনি অবাক হবেন জানলে যে 15 লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যাবে। শুধুমাত্র তাই না, কিন্তু টিউলিপের অনেকগুলো প্রজাতি এই বাগানে রয়েছে 68টি প্রজাতি।

বাসন কোথাও আবার একটু শাসন কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং কাশ্মীরের সেই টিউলিপ গার্ডেনের কথা বলছি, বিশেষ করে টিউলিপ উৎসব, অর্থাৎ যেই বাগানকে ঘিরে হাজার হাজার পর্যটকরা আসেন, সেখানে ভিড় জমান, সেই টিউলিপ উৎসবের কথা বলছি। আপনি অবাক হবেন যে এখানে এই যে টিউলিপগুলো মাত্র 3-4 দিন ফুটে থাকে, কিন্তু এই কুড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। শ্রীনগরের লালচক থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগান। আর যদি আপনি ঘুরতে যান, সেখানে কিন্তু জেনে রাখা ভালো যে সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই বাগান, এবং প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। অর্থাৎ 50 টাকার বিনিময়ে যদি আপনি সত্যিকারে সেই টিউলিপ গার্ডেনে যেতে পারেন। আর টিউলিপ গার্ডেনের কথা বললেই বারবার মনে পড়ে অমিতাভ বচ্চন এবং রেখার, অর্থাৎ সিলসিলার সেই টিউলিপ গার্ডেনের দৃশ্যটা, এবং সেখানে আপনিও থাকতে পারেন, এবং আপনি ভিডিও করতে পারেন, আপনি ছবি তুলতে পারেন, এবং আপনি উপভোগ করতে পারেন সেই টিউলিপ গার্ডেন। তাই জন্য স্প্রিংয়ে যেতে হবে এবং জম্মু কাশ্মীর ঘুরতে হবে আর দেখতে হবে টিউলিপ উৎসব। কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা একদমই স্পেশাল। এই কারণেই স্পেশাল কারণ আজ আমরা হাই হ্যালো করব। না মানে আমাদের জীবনে অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়, আর সেই দেখা হওয়ার মধ্যে কারোর সঙ্গে কারোর একটা আত্মিক চোখ তৈরি হয়, আবার কারোর সঙ্গে কারোর ওই জাস্ট হাই হ্যালো, মানে দেখা হলো, যাওয়ার সময় কী ভালো, আবার ফিরে আসার সময় ভালো, বা তিন মাস চার মাস পাঁচ মাসের পর একবার এই ভালো, এইরকম ব্যাপারটা। তো এই যে হাই হ্যালোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের জীবনে দৈনন্দিন যে কাজকর্ম ঘটে চলে, তার মধ্যে আমাদের কোথাও না কোথাও এই হাই হ্যালোটা একটা বড় জায়গা দখল করে থাকে। কিন্তু সেটা কীভাবে আমরা বুঝবই বা কী করে, বা কোন মানুষটাকে আমরা গুরুত্ব দেবো এই হাই হ্যালোর পর্যায়ে, কিংবা কোন মানুষটাকে গুরুত্ব দেবো আরও আরও অনেক কিছু শেয়ার করার মুহূর্তে, এই সব কিছু নিয়ে আজকের আড্ডা জমে উঠবে গান মুসাফিরে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন আর শুনবো আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো কোন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো নিয়ে। তো আমরা প্রতিদিন এমন কিছু কিছু মানুষের সঙ্গে মিশি যাদের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন না সে কিন্তু আপনাকে হিংসে করে। এই হিংসে করার মধ্যে আপনি হয়তো প্রতিদিনই ভাবেন যে এ নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে, মিষ্টি হেসে কথা বলে। কিন্তু এই মিষ্টি হাসা মানুষগুলোর নেপথ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক ছল চাতুরি। কিন্তু এই ছল চাতুরি আপনি জানবেন কী করে? সে প্রকৃত ছল চাতুরি করছে নাকি আমি ভুল ভাবছি? এই সব কিছুর মধ্যে মানুষকে পর্যবেক্ষণ করতে হয় বেশ কিছুটা সময়। কোনো মানুষকে একবার দেখেই বলে দেওয়া যায় না যে এই মানুষটাই ঠিক, এই মানুষটাই সঠিক, বা এই মানুষটা কোনোদিনও বদলাবে না। বদল তার হতেই পারে, বদলাতে পারেই। হয় পরিবেশের মাধ্যমে তো বদলে গেল, কোনো একটা কঠিন পরিবেশের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে এই বদলটা কিন্তু তার কাছে প্রাপ্তি নয়, কিন্তু সেটা বদলে গেল, এটা আপনি জানেন না। আবার আরেকটা ক্ষেত্রে এই মানুষটা যে এরকম হতে পারে সেটাও আমার মাথায় ঢোকে না। তো এই একটা দোলাচলে আমরা কিন্তু একে অপরকে বুঝতে পারি না। কখনো কখনো একজন ভালো মানুষকে আমরা খারাপ বলে ভাবি, আবার কখনো ভাবি যে এই মানুষটা কখনো এরকম কাজ করতেই পারে না, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে হাজারো অন্যকে অসম্মান করার চাবিকাঠি। কিন্তু সেটা তো সঠিক নয়, সেটা ভুল, সম্পূর্ণ ভুল। যে মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে জানে সেই সবার কাছে মূল্যবান হয়। আমাদের আজকের আড্ডা হাই হ্যালো। তাহলে এই মানুষটার জন্য আমাদের কিছু হাই হ্যালো নয়, এই মানুষটার জন্য যে মানুষটা একে অপরকে সম্মান করতে জানে বা গুরুত্ব দিতে জানে, তার জন্য কিন্তু আপনি প্রতিদিন সেই মানুষটার জন্য কিছু না কিছু ভাবতেই পারেন। মানে ভাবনার চিন্তা মানে এরকমই, এই মানুষটা প্রকৃত সৎ মানুষ। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর চটপট ফিরে আসবো হাই হ্যালো আড্ডা নিয়ে। হাই হ্যালো সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দোয়াটা চলছে আজকে গান মুসাফিরের সৌভিকের সঙ্গে। হায় হ্যালো, আসলে আমরা কখনো কখনো এই যে হায় হ্যালো মানুষগুলোকে চিনতে পারি না, ভাবি এও তো এরকমই, কীরকম একটা অদ্ভুত, মিশতে পারে না, বা কীরকম একটা ছেড়ে ছেড়ে ছন্ন ছাড়া ভাব। কিন্তু যদি কখনো এই মানুষটার সঙ্গেই আপনি মেশেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার যে ভাবনা সেটা কিন্তু ভুল হতেই পারে। বাইরে থেকে কোনো মানুষকেই সঠিকভাবে চেনা যায় না। আমরা প্রত্যেকটা মানুষ একটা মানুষের মতো করে, নিজের মনের মতো করে তাকে কল্পনা করে নিই। যে এই মানুষটাকে এরকম, এই মানুষটার কথাবার্তা এরকম, এই মানুষটাকে দেখতে এরকম, তার মানে এই মানুষটা এরকম হবে। হঠাৎ দেখলেন আদপে এই মানুষটা এরকম নয়, সম্পূর্ণ বিপরীত, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই মানুষটাই হচ্ছে প্রকৃত সৎ মানুষ, যে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যেমন ঠিক সেরকমভাবে নিজেকে লুকিয়েও রাখে, গুটিয়েও রাখে, এরকম মানুষও আছে। তো আমরা সেই মানুষটাকে যতদিন তার সঙ্গে মিশতে থাকব, একটু একটু করে তার প্রকাশ আমরা কিন্তু ঘটতে দেখব, এবং তখনই আমরা নির্ধারণ করতে পারব যে এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় বা এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় না। আসলে আমরা এই যে কল্পনার রাজ্যে মাঝে মাঝে বাস করি, যে ভেবে নিই, অনেক সময় আমরা কথা বলি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখি করি, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানুষের মন কিন্তু বোঝা যায় না কী ভাবছি, কী লিখছি, আর এতেই কিন্তু শুরু হয় ভুল বোঝাবুঝি। আর এই ভুল বোঝাবুঝিই কিন্তু আগামী দিনে ক্রস, মানে সম্পর্ক ছেদের ইঙ্গিত দেয়। আমাদের তাই প্রথমত মানুষকে চিনতে হবে, সে কতটা মূল্যবান এবং সে কতটা দামি, এবং দামিটা হচ্ছে অন্তরের দামি, অর্থের দামি নয়। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের স্পেশাল একটা হায় হ্যালো এই ব্যাপারটাকে সঙ্গে করে, জমে উঠবে আবারও গান মুসাফিরের আড্ডা। কিন্তু এখন গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আবারও হাই হ্যালোর আড্ডা নিয়ে, আজকে কান মুসাফিরে। আর এই আড্ডায় নিশ্চয়ই আমরা এতটা পথ এগিয়েছি তাতে কিন্তু বোঝা গেল মানুষের কিছু কিছু মুহূর্তের কথা, মানুষের মন সম্পর্কে কিছুটা জানা। আসলে মানুষের সঠিক মন সম্পর্কে কেউই কিন্তু সঠিক ধারণা দিতে পারে না। একমাত্র ধারণা সেই দিতে পারে যে তার সঙ্গে বহু বছর মিশেছে বা বহুদিন মিশেছে। তার প্রতিটি মুহূর্ত, তার প্রতিটি অনুযোগ অভিযোগ বা প্রতিটি প্রকাশ সে বুঝতে পারে, কিন্তু তাও কোথাও কোথাও মানুষকে বোঝা সম্পূর্ণ হয় না। এক একটা যুগ কেটে যায়, তো মানুষকে বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের এই স্বল্প মুহূর্তের মধ্যে মানুষকে চেনাটাই হচ্ছে সঠিক কাজ। কিন্তু সেই মানুষকে সঠিকভাবে চিনব কী করে? তার জন্যই তার সঙ্গে পরিচয় করা, তার সঙ্গে ক্রমশ কথায় এগিয়ে যাওয়া, আর এই কথার মাধ্যমেই কিন্তু আরেক কথা উত্তর দেয়। একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হয়ে ওঠে, আবার এই ব্যাপারগুলোর মাধ্যমেই কেউ কেউ দূরেও সরে যায়। যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখ সম্মুখীন হয় তখনই আরেকজনকে আর পাওয়া যায় না, কোথাও যেন হারিয়ে যায়। তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তার জন্য ঠিকঠাক নয়, হয়তো এটাও ঠিক। আবার আরেকদিকে অনেক মানুষই আছেন যারা হয়তো একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ্যে সেটা বারবার প্রকাশ করেন না, অন্তরালে আড়ালে তার প্রকাশ ঘটে। সে সবসময় ভালো চাক এটাই অন্তরালে বলে যায়, প্রার্থনা করে যায়। সেই মানুষটা কিন্তু তার কাছে শুভানুধায়ী। এইভাবেই মানুষ মানুষের গুরুত্ব বুঝতে পারে, বুঝবে তো বটেই। যে মানুষ সৎ, যে মানুষ মানুষের উপকারে আসে, সে মানুষ ঠিক একদিন বুঝিয়ে দেয়, না কথায় নয় কাজে। তাই কাজে না পরিচয়, আমাদের প্রত্যেককে কাজে না পরিচয় দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দাঁড়াতে হবে এবং বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হাই হ্যালো, আজকের এই স্পেশাল আড্ডায় জুড়ে থাকুন। আর কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 1 2 তে এখন।

তো ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা, হাই হ্যালোর আড্ডা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো আজকের এই আড্ডা? gm@radiobanglanet.com এ অবশ্যই কিন্তু লিখে পাঠাবেন, আর যারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো বিরতির আগে বললাম, তাও আরেকবার বলে দিচ্ছি, 4475039657 12। তো শুধুমাত্র হাই হ্যালো বলে সম্পর্ক এড়িয়ে বা বন্ধুত্ব এড়িয়ে চলে যাওয়া নয়, মানুষকে বোঝা, মানুষকে বুঝতে পারাটা খুব দরকার। সেই মানুষটার সঙ্গে সময় কাটানো বা সেই মানুষটাকে চিনে নেওয়া, আপনি প্রতিদিন তাকে দেখছেন এবং প্রতিদিনই তাকে জাজমেন্ট করছেন যে এই মানুষটা এরকম, আদৌ কিন্তু সে তা নয়, সম্পূর্ণ তার উল্টো। হয়তো আপনি তার সঙ্গে সেইভাবে কথা বলেন না, কিন্তু অন্য যারা বলে তারা কিন্তু একবারও বলে না সে খারাপ, বলে সে ভালোই। তার মানে কোথাও একটা আপনার ভুল ভাবনা আছে, আর সেই ভাবনার জন্যই শুধুমাত্র হাই হ্যালো নয়, কথা বলতে গেলে, মানুষকে চিনতে গেলে তবেই কিন্তু সঠিক পথ নির্বাচন করা সম্ভব।

অযথা কাউকে কখনো ভুল প্রমাণ করবেন না। নিজের খেয়ালে, নিজের কল্পনার জগতে এরকম হবে, এরকম হয়, ও এরকমই, এই ব্যাপারগুলো না ভেবে কথা বলে আমার মনে হয় ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় আনা উচিত। এবং অবশ্যই আরেকটা জিনিস, কারোর কথা শুনে ব্যাপারটাকে না করা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই আছেন যারা মানুষের কথা শুনে বিশ্বাস করে নেন, ও তো এই কথা বললো তার মানে ওরকমই, যেটা হচ্ছে সব থেকে ভুল। একজনের কথা হয়তো তাকে বেশি বিশ্বাস করেন, কিন্তু আদপে সে সকলের নামই এইভাবে বদনাম করে বেড়ান, কিন্তু আদপে সে ঠিক নয়। তাই মানুষকে চিনতে হলে নিজের কাছে শুনুন, নিজে বিচার করুন, নিজে তার সম্বন্ধে জানুন, তবেই কিন্তু সেটা সঠিক। একটা জিনিস আমার খুব বারবারই মনে পড়ে যায়, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরের বদনাম করে আনন্দ পান, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরকে দোষারোপ করতে ভালোবাসেন, আবার কিছু মানুষ এমন থাকেন যারা সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে ভালোবাসেন। তো আমাদের প্রত্যেককে ভালো রাখতে ভালোবাসতে হবে, এবং এটাই আমাদের শেষ কথা। এবং যে মানুষটা হয়তো দুঃখে প্রতিদিন এইভাবে মূর্ছে যাচ্ছেন কিন্তু বাইরে প্রকাশ করেন না, তারও কিন্তু ভালো থাকতে ইচ্ছে করে, কিন্তু সঠিক বন্ধুর খুঁজছে সে করছে পাচ্ছে না। এবং যে বন্ধু আরেকজন বন্ধুকে ভাবছেন, সেই বন্ধু তাকে আবার ভুল ভাবছেন, তাহলে কি করে হবে? এই জায়গাটাই ভেঙে ফেলতে হবে, কথা বলতে হবে, কথাটা বলাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের, যে কোনো সঠিক সমাধান কথা বলা। আমাদের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এবার শুনতে থাকবেন রেডিও বাংলা .com।

এমন অনেক জিনিস আছে যেগুলো পেলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, বা এমন কোনো গান আছে যেটা শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়, বা এমন কিছু আছে যেটা খেলে আমরা ভীষণভাবে ভালো থাকি। এক কথায় যদি বলি, সেগুলো আমাদের ভালো থাকার কারণ। আচ্ছা, এমন কোনো জিনিস আছে যেটা আপনাকে ভীষণ ভালো রাখে? ডেফিনেটলি আছে, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন +447503965712 যে কোন জিনিসটা পেলে আপনি সব থেকে বেশি ভালো থাকেন, বা আপনার ভালো থাকার কারণ কোনটা। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com-এ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই ভালো থাকার কারণ আছে। এই যে লাস্ট দুটো দিন, মানে উইকেন্ডে দুটো দিন আপনার সঙ্গে আমার আড্ডা হয় না, কথা হয় না, আমার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে। আবার আজকে একটা নতুন দিন সোমবার, এবং ভীষণ আনন্দের সঙ্গে এই দিনটা শুরু করেছি কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এই মুহূর্তে আপনি আমার ভালো থাকার কারণ। আমি জানি আমিও নিশ্চয়ই আপনার ভালো থাকার কারণ। যদি সেই কারণটা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, ওয়েবসাইট www.radiobanglanet.com। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, মন যখন নিরুদ্দেশ। যেটা বলছিলাম যে আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং নিজেকে ভালো রাখারও অনেক কারণ আছে। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখেন তাহলে আপনার আশেপাশের মানুষজনকেও আপনি খুশি বা ভালো রাখতে পারবেন না। তাই নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে যে মানুষটা রয়েছে তাকে আপনি খুব ভালোবাসবেন, আগলে রাখবেন, অথচ আপনি নিজেকে ভালো রাখছেন না বা আপনার নিজের ভালো থাকার কারণগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে ওই মানুষটাকে যদি ভালো রাখি তাহলে হয়তো আমি ভালো থাকবো না। নিজেকে আগে ভালো রাখুন, নিজের যত্ন করুন, তবেই উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা খুব স্ট্রেস একটা যায়, কাজের প্রেশার হোক বা যে কোনো একটা প্রেশার, খুব মনে হয় যে মাথাটা খুব ভার হয়ে রয়েছে বা খুব এক্সস্টেড লাগছে, আমি সোজা সেলফ ডেট করি, মানে নিজেকে ভালো রাখতে বেরিয়ে পড়ি এবং ফেরার সময় এক প্লেট বিরিয়ানি খাই, এবং সেটা দু প্লেট হলে খুশির বন্যাটা আরও বয়ে যায়। এবং সেই যে একটা রিফ্রেশমেন্ট, সেই যে একটা বেরিয়ে যাওয়া নিজেকে নিয়ে এবং নিজের স্ট্রেসগুলোকে কোথাও একটা পিছনে ফেলে সোজা এগিয়ে যাওয়া এবং ফেরার সময় বিরিয়ানির প্লেটে একটা কামড় বসানো, মানে বিরিয়ানি বললেই আমি একটু আটকে যাই, মানে বিরিয়ানিটা নামটা বললেই আমার জিভে জলটা চলে আসে। তো বিরিয়ানিটা খেলে আমার স্ট্রেস বাস্ট হয় এবং আমার ভালো থাকার কারণ বিরিয়ানি। আপনারও নিশ্চয়ই এরকম ভালো থাকার প্রচুর কারণ আছে, জানান না আমাকে +44750396571। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং আস্তে আস্তে আমি সেই কারণগুলো বলেওছি। আরও তিনটে ব্যক্তিত্বের কথা আমি বলবো, যে বা যারা ছাড়া আমি খুব অসম্পূর্ণ। ফার্স্ট আমার বাবা মা, যাদের ছত্রছায়ায় আমি বেড়ে উঠছি। সেকেন্ড মাইক্রোফোন, যে বা যিনি না থাকলে আমি অচল একেবারে, মানে মাইক্রোফোন ছাড়া আমি সত্যিই অচল। থার্ড রেডিও, রেডিও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ রেডিও আমার কাছে একটা অক্সিজেনের মতো। তো এই তিনটে বা চারজন ব্যক্তিত্ব আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। আপনারও নিশ্চয়ই এরকম কোনো ভালো থাকার কারণ আছে, সেটা আমাকে চটপট জানান +447503965712 তাহলে আজ আসি, কাল আবার আড্ডা হবে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। কিংবদন্তি শিল্পী মান্নাদের কণ্ঠে সেই অসাধারণ গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আপনার সঙ্গে জমি আড্ডা দেব বলে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে বেশিরভাগ মানুষই যেটা চান জীবনে সেটা হলো সুখ, তাই অনেকেরই জীবনের লক্ষ্য সেই সুখকে বা সেই সুখের জায়গাটাকে খুঁজে বার করা, আর সেই জন্যই জীবনে সুখী হওয়াটাই তাদের কাছে মূলত সাফল্য। আর সেভাবেই আমরা কোনো সফল মানুষকে দেখতে পছন্দ করি। কিন্তু এই যে সুখ, সেই সুখ আসলে কিসে বা কিভাবে সেই সুখটা মানুষের জীবনে আসবে, কিভাবে মানুষ সেই সুখটাকে আবিষ্কার করবে? কারণ অনেকেই আছেন যারা ঠিক মতো জানেন না যে তিনি কিসে সুখী হন। কারণ একজনের কাছে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের কাছে সেটা নাও হতে পারে, তাই সকলের সেই সুখের যে গন্তব্য সেটা একরকম হয় না। আর সেই সুখ বা সাফল্য নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নে। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সুখী হওয়াকেই অনেকেই মূলত সাফল্য বলে মনে করেন, আর সেই জন্যই বেশিরভাগ মানুষেরই গন্তব্য হল সুখ। কিন্তু এই সুখ সেটা আসলে কিসে বা কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে তা কিন্তু অনেক মানুষই ঠিক বুঝতে পারেন না। আর সেই সুখের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সুখ নিয়ে কথা বলছি, সেখানেই আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একজনের চোখে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের সেই জিনিসে সুখ নাও হতে পারে। তাই কার কি সেই সুখ বা কোন অনুভূতিটা তাকে সুখী বলে মনে করায় সেগুলো কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর এই সুখী মানুষ তাদের কিন্তু কিছু নিজস্ব অভ্যেসও থাকে যা তাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে। নিজেকে ভালো রাখাটা সেখানে খুব জরুরি, কারণ এই ভালো রাখার বা নিজেকে ভালো রাখার অভ্যেসটা সবচেয়ে আগে করে নিতে হবে। সুখী মানুষেরা নিজেদের উজ্জীবিত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যান, নিজেকে উজ্জীবিত করার জন্য নানা রকম উপায় তারা খুঁজে বার করেন। সেজন্য নিজেকে কিভাবে সবচাইতে ভালো রাখা যায় সেটা নিজেকেই শিখতে হবে। কেউ হয়তো নিয়মিত স্পা করে, ম্যাসাজ করে বা নিয়মিত বেড়াতে গিয়ে কিংবা ছুটি কাটানো, ক্যাম্পিং করা, হাইকিং করা, এগুলো করে নিজেকে ভালো রাখেন, নিজেকে আরও বেশি করে এনার্জেটিক রাখেন। আবার অনেকে হয়তো একেবারে ঘরে বসে কিছুটা সময় গান শুনে বই পড়েও ভালো থাকেন, আবার অনেকে একলা সময় কাটাতে পছন্দ করেন। এই যে নিজেকে ভালো রাখার যে উপায়গুলো সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তাই নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, তবু সেই গানের মতোই বলতে হয় কেউ সুখী হয় কেউ হয় না। কারণ আমরা ঠিক কিসে সুখী হব, কোন ঘটনা আমাদের জীবনে সুখের অনুভূতি এনে দেবে, সেটা হয়তো আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। কিন্তু সেই জন্য আমাদের নিয়মিত ভালো থাকার অভ্যেসটা করতে হবে, সেটা ভীষণ জরুরি। আর নিজেদেরই খুঁজে বার করতে হবে নিজেদের সেই ভালো রাখার, সেই সুখের অনুভূতি এনে দেয় এমন কিছু করার অভ্যেস। এখানে যদি প্রতিদিন রাতে একটা জার্নালে নিজের প্রতিদিনের ভালো লাগার বা সুখের অনুভূতি এনে দিয়েছে এমন তিনটে ঘটনা লিখে রাখা যায়। কারণ আমরা যদি অনেক বড় একটা সুখের জন্য আমরা ভাবি কোনো একটা ঘটনাকে, যে এমন একটা বড় কিছু ঘটতে হবে তবেই আমাদের সুখের অনুভূতি আসবে, তাহলে হয়তো আমরা অনেক সময় ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট যে সুখের অনুভূতি সেগুলোকে আমরা মিস করে যাই। তাই আমাদের প্রতিদিনের জীবনে তো অনেক কিছু ঘটে, তার মধ্যেই যদি আমরা এমন ছোট ছোট তিনটে ঘটনা খুঁজে বার করতে পারি যা আমাদের মধ্যে একটা সুখের অনুভূতি এনে দিয়েছে, আর সেটা যদি আমরা নিয়মিত জার্নালে লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই যে সুখের একটা অনুভব সেটা আমরা নিজেরাই খুঁজে বার করতে পারবো। এটা কিন্তু একটা দুর্দান্ত উপায়। এর মাধ্যমে যেমন নিজেদের মধ্যে সে সুখের অনুভূতি এনে দেয়, ঠিক তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউডও কিন্তু আসে জীবনের প্রতি। আমাদের চারপাশের সব কিছু লক্ষ্য করলে আমরা এইরকম অনেক কিছু দেখতে পাব যাতে আমাদের নিজেদের ভীষণ সুখী, ভীষণ ভাগ্যবান বলে মনে হবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কমেডি অভিনেতা স্টিভ হার্ভে তার সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেন হাসিকে। তিনি বলেন, হাসি আনন্দকে ডেকে আনে এবং নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়নি। আমরা জানি যে সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু অনেকে ঠিক জানেন না ঠিক কিসে তাদের সুখ। আর সেই যে সুখের চাবিকাঠি সেটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে, আর সেই জন্য নিয়মিত কিছু অভ্যেসও গড়ে তুলতে হবে। যেখানে আমরা এখন হাসির কথা বলছি, আমরা জানি যে হাসির কিন্তু একটা স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। এই হাসি মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। আর এই যে মানসিক চাপ, তার পাশাপাশি উদ্বেগ, ভয়, এই যে অনুভূতিগুলো আমরা এখন সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমরা অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। কিছু এইরকম স্ট্রেস বলুন, কিছু আমাদের এই যে অ্যাংজাইটি, আমাদের এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের ভীষণ কমন। আর সেই জন্যই কিন্তু প্রতিদিন কিছুটা সময় যদি প্রকৃতির মধ্যে কাটানো যায় সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো, যা এই ধরনের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে যদি কিছুটা সময় কাটানো যায়, জীবনের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু নতুন করে নতুনভাবে দেখা যায়, যা আমাদের জীবনে ভালো থাকতেও সাহায্য করে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমের পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলারেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান, সবাই তো সুখী হতে চায়, কিন্তু ওই যে কেউ সুখী হয় কেউ হয় না। কারণ কিসে যে সুখ, কোন ঘটনায় যে সুখের অনুভূতি নিয়ে আসবে আমাদের জীবনে, সেটা আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। সেই জন্য নিয়মিত কিছু অভ্যেস করতে হবে, নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রত্যাশা কল্পনা রাখতে হবে সুখী হবার। কারণ সুখী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে কিন্তু ভোলেন না। আমরা এই যে প্রত্যাশা কল্পনার কথা বলছি, আসলে দেখবেন যখন আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, সেখানে গিয়ে আমরা কি করব, কিভাবে সেই ছুটিটা কাটাবো, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি, আর আমাদের মধ্যে একটা ভীষণ আনন্দের একটা অনুভূতি এনে দেয় এই যে কল্পনা, সেই যে ভবিষ্যৎ কল্পনা, সেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আমাদের জীবনে যা অনুভব করতে চাই তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতেও আমাদের শেখা উচিত, যা আমাদের জীবনে সেই আসল দিনটিকে এনে দিতে সাহায্য করবে। আমরা সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে সুখে থাকার যে চাবিকাঠি, সেই যে জীবনের ছোট্ট ছোট্ট ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, সেই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। দেখা হবে আগামী কাল থেকে একই সময়, চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে। আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো, ততক্ষণ সবাই সুখে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ?

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবং আরও একবার চলে এসেছি আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে এবং অবশ্যই উড়ে বেড়াতে আপনারই সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো রেডিও বাংলানেট.কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের ইচ্ছে ডানার আড্ডার সফর জাস্ট শুরু হওয়ার মুখে। গতকাল যেখানে আড্ডাটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা টেনিস বা লন টেনিসকে নিয়ে, এমন কথা কিনা যথেষ্ট ইন্টারেস্টিং, আর আজকেও আপনার সঙ্গে শেয়ার করব সেরকমই কিছু ইন্টারেস্টিং কথা এই মহান খেলাটিকে নিয়ে, অর্থাৎ লন টেনিসকে নিয়ে। এই খেলাটিকে ঘিরে এত গল্প এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু কথা সেরকমই কিছু ঘটনা আমি গৌরব কালকের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ছোট থেকেই যখন টেনিস দেখতাম, মাঝে মধ্যে দেখতাম যে যিনি আম্পায়ার তিনি পয়েন্ট ঘোষণা করেন লাভ হিসেবে, অর্থাৎ 15 লাভ, 30 লাভ, 40 লাভ ইত্যাদি। ভাবতাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আছে, মানে শূন্যটাকে কেউ শূন্য বলবে না, লাভ দিয়ে রিপ্লেস করে দেবে, সেটাই ভালোবাসার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটি ফ্রেঞ্চ কথা থেকে এসছে। ফ্রেঞ্চ কথাটি হলো লভ, এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই লভ শব্দের মানে হলো ফ্রেঞ্চ ভাষায় ডিম। আগে হ্যাঁ হ্যাঁ, ডিম, আন্ডা। অ্যাকচুয়ালি শূন্যকে যেহেতু ডিমের মতন দেখতে, ওই জন্য লভটাই পাল্টে গিয়ে লাভ হয়েছে। ভাবুন একবার। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে টেনিসকে বা লন টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সবচেয়ে যে স্বল্প দৈর্ঘ্যের টেনিস ম্যাচটি হয়েছিল সেটা কতটুকু জানেন? শুনলে কিন্তু তাক লেগে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টেনিস বা লন টেনিসকে নিয়ে। তো লন টেনিসে অনেক বড় বড় অনেক ছোট ছোট খেলাও হয়েছে, কিন্তু তার মধ্যে যেটি শর্টেস্ট ম্যাচ সেটি কিন্তু হয়েছিল জ্যাক হার্পার এবং এইচ স্যান্ডিফোর্ডের মধ্যে। তো জ্যাক হার্পার স্যান্ডিফোর্ডকে হারিয়েছিলেন 6-0 ব্যবধানে, সেটাও 1946 খ্রিস্টাব্দে। আর এই টোটাল ম্যাচটা কতক্ষণ চলেছিল জানেন? মাত্র 18 মিনিট। আগে হ্যাঁ হ্যাঁ, মাত্র 18 মিনিট, তার মধ্যেই ম্যাচ পুরো পকেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং সেটাই জারি থাকবে লন টেনিসকে নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

টেনিসেও কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ হয় এবং সেই ওয়ার্ল্ড কাপের নাম হলো ডেভিস কাপ। সেই ডেভিস কাপ গোটা দু বছর ধরে খেলা হয় আর পৃথিবীর সমস্ত দেশ তাতে অংশগ্রহণ করেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো যেটা বলছিলাম যে টেনিসের যেরকম বিশ্বকাপ হয়, টেনিসের কিন্তু আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ খেলা হয় অলিম্পিক্সে, আগে হ্যাঁ সামার অলিম্পিক্সে, সেখানেও কিন্তু টেনিস ইনক্লুডেড, কাজেই চারটি গ্র্যান্ড স্ল্যাম, তাছাড়াও ওয়ার্ল্ড কাপ, তারপরেও অলিম্পিক গোল্ড মেডেল। ভাবতে পারছেন যে কত রকম ভ্যারাইটি আছে এই খেলাটার মধ্যে। তবে শুধুমাত্র যে সাধারণ মানুষজনই এই খেলায় অংশগ্রহণ করেন তাও কিন্তু নয়, যারা একটু বিশেষভাবে সক্ষম তারাও কিন্তু রীতিমতন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন। হুইলচেয়ার টেনিস কিন্তু প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের একটি পার্ট, তাহলেই ভাবুন ভাবুন ভাবুন। ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আমি, যার উপরান্তে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে এই টেনিস বা লন টেনিসকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে উইম্বলডন গ্র্যান্ড, কিন্তু জানেন কি, এই উইম্বলডনের সঙ্গে কিন্তু একটা মিষ্টি ব্যাপার জড়িয়ে আছে, বা বলতে গেলে স্ট্রবেরি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি উইম্বলডন যখন খেলা হয় সেই সময় কিন্তু প্রত্যেক বছর অন অ্যাভারেজ 24 টন স্ট্রবেরি দর্শকগণ খেয়ে থাকেন। তাহলেই ভাবুন, আবার এই টেনিসের সঙ্গে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কথাও জড়িয়ে আছে। স্কটল্যান্ডের রাজা কিং জর্জ দি ওয়ান, তার কিন্তু মৃত্যুর জন্য পরোক্ষভাবে এই টেনিসকেই দায়ী করা হয়। তাহলেই ভাবুন যে কত শত কথা, কত শত ঘটনা, কত শত ইতিহাস জড়িয়ে আছে এই টেনিসের সঙ্গে। তো রেডিও বাংলানেট.কমে আজকে এবং গতকাল কেউ আমাদের আড্ডাটা জারি ছিল এবং জারি আছে লন টেনিসকে নিয়ে। এই লন টেনিসকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে জানার, idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, যেভাবে চলতে থাকে কাজেই সঙ্গে থাকুন। আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglanet.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি রয়েছি এবং তার সাথে সাথে ভালো ভালো কথা, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান রয়েছে। তাই বেশি কথা না বলে আজকে এমন একটা জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাব যেখানে গেলে আপনার তো ভালো লাগবেই, কিন্তু আরও বাড়তি পাওনা হিসাবে রেখেছি ভালো ভালো গান। তাহলে ভালো গান শুনতে শুনতে আড্ডার দিকে এগিয়ে দেওয়া যাক, বেশি কথা না বলে

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

জানি আমরা যারা ফুল ভালোবাসি, সেই ফুলটা যখন একটা মানে পুরো ফুলের বাগান থাকে সেখানে যেতেও আমরা ভালোবাসি, এবং আমার মনে হয় অনেকটা নেচারের যে সৌন্দর্যটা সেটা খুব কাছ থেকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। এবং সেই রকমই যদি বলি ভারতবর্ষের মানচিত্রে এমন একটা শহর যেটাকে টিউলিপ শহর বলে মানে বলা হয়, তাহলে অবশ্যই সেটা জম্মু এবং কাশ্মীর, বিশেষ করে কাশ্মীরের টিউলিপ গার্ডেন সেই কথাই মনে পড়ে। এবং আজকে আপনাকে সেখানেই নিয়ে যাব, টিউলিপ গার্ডেনে। কিন্তু টিউলিপ গার্ডেনে একটা দুর্দান্ত ইউনিকভাবে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম টিউলিপ উৎসব। তো সেই কথাই আজকের আড্ডায় আপনার সাথে শেয়ার করব।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি জাত নাম।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
0: ভিঙে যায় স্মৃতির সব।

যদি আপনি ট্রিপ প্ল্যান করেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন এবং প্রকৃতির কাছে বা এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি কাশ্মীর গায়ে একটা ওই চেকবক্স হয় না, সেখানে টিক মেরে রাখুন। তার কারণ, যদি আপনি স্প্রিং এই টাইমটায় জম্মু কাশ্মীর ঘুরতে চান, তাহলে টিউলিপের গার্ডেন দেখতে পাবেন এবং কাশ্মীরিরা এই যে টিউলিপ গার্ডেনটাকে কিন্তু সিরাজবাগই বলেন, কিন্তু এই টিউলিপ গার্ডেনের একটি নাম আছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বসন্তের সময় এই জম্মু কাশ্মীরে টিউলিপ গার্ডেনকে ঘিরে তৈরি হয় টিউলিপ উৎসব, যেটা শুধুমাত্র স্প্রিং এর টাইমেই হয়। এবং যদি আপনি জম্মু কাশ্মীরের অন্যান্য সৌন্দর্যর সাথে সাথে এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য বা টিউলিপ উৎসবও দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে এই স্প্রিং এর টাইমটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং কাশ্মীরের সেই টিউলিপ গার্ডেনের কথা বলছি, বিশেষ করে টিউলিপ উৎসব, অর্থাৎ যেই বাগানকে ঘিরে হাজার হাজার পর্যটকরা আসেন, সেখানে ভিড় জমান, সেই টিউলিপ উৎসবের কথা বলছি। আপনি অবাক হবেন যে এখানে এই যে টিউলিপগুলো মাত্র 3-4 দিন ফুটে থাকে, কিন্তু এই কুড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। শ্রীনগরের লালচক থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগান। আর যদি আপনি ঘুরতে যান, সেখানে কিন্তু জেনে রাখা ভালো যে সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই বাগান, এবং প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। অর্থাৎ 50 টাকার বিনিময়ে যদি আপনি সত্যিকারে সেই টিউলিপ গার্ডেনে যেতে পারেন। আর টিউলিপ গার্ডেনের কথা বললেই বারবার মনে পড়ে অমিতাভ বচ্চন এবং রেখার, অর্থাৎ সিলসিলার সেই টিউলিপ গার্ডেনের দৃশ্যটা, এবং সেখানে আপনিও থাকতে পারেন, এবং আপনি ভিডিও করতে পারেন, আপনি ছবি তুলতে পারেন, এবং আপনি উপভোগ করতে পারেন সেই টিউলিপ গার্ডেন। তাই জন্য স্প্রিংয়ে যেতে হবে এবং জম্মু কাশ্মীর ঘুরতে হবে আর দেখতে হবে টিউলিপ উৎসব। কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা একদমই স্পেশাল। এই কারণেই স্পেশাল কারণ আজ আমরা হাই হ্যালো করব। না মানে আমাদের জীবনে অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়, আর সেই দেখা হওয়ার মধ্যে কারোর সঙ্গে কারোর একটা আত্মিক চোখ তৈরি হয়, আবার কারোর সঙ্গে কারোর ওই জাস্ট হাই হ্যালো, মানে দেখা হলো, যাওয়ার সময় কি রে ভালো, আবার ফিরে আসার সময় ভালো, বা তিন মাস চার মাস পাঁচ মাসের পর একবার এই ভালো, এইরকম ব্যাপারটা। তো এই যে হাই হ্যালোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের জীবনে দৈনন্দিন যে কাজকর্ম ঘটে চলে, তার মধ্যে আমাদের কোথাও না কোথাও এই হাই হ্যালোটা একটা বড় জায়গা দখল করে থাকে। কিন্তু সেটা কীভাবে আমরা বুঝবই বা কী করে, বা কোন মানুষটাকে আমরা গুরুত্ব দেব এই হাই হ্যালোর পর্যায়ে, কিংবা কোন মানুষটাকে গুরুত্ব দেব আরও আরও অনেক কিছু শেয়ার করার মুহূর্তে, এই সব কিছু নিয়ে আজকে আড্ডা জমে উঠবে গান মুসাফিরে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন আর শুনবো আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো কোন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো নিয়ে। তো আমরা প্রতিদিন এমন কিছু কিছু মানুষের সঙ্গে মিশি যাদের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন না সে কিন্তু আপনাকে হিংসে করে। এই হিংসে করার মধ্যে আপনি হয়তো প্রতিদিনই ভাবেন যে নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে, মিষ্টি হেসে কথা বলে। কিন্তু এই মিষ্টি হাসা মানুষগুলোর নেপথ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক ছল চাতুরী। কিন্তু এই ছল চাতুরী আপনি জানবেন কী করে? সে প্রকৃত ছল চাতুরী করছে নাকি আমি ভুল ভাবছি? এই সব কিছুর মধ্যে মানুষকে পর্যবেক্ষণ করতে হয় বেশ কিছুটা সময়। কোনো মানুষকে একবার দেখেই বলে দেওয়া যায় না যে এই মানুষটাই ঠিক, এই মানুষটাই সঠিক, বা এই মানুষটা কোনোদিনও বদলাবে না। বদল তার হতেই পারে, বদলাতে পারেই। হয় পরিবেশের মাধ্যমে বদলে গেল, কোনো একটা কঠিন পরিবেশের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে এই বদলটা কিন্তু তার কাছে প্রাপ্তি নয়, কিন্তু সেটা বদলে গেল, এটা আপনি জানেন না। আবার আরেকটা ক্ষেত্রে এই মানুষটা যে এরকম হতে পারে সেটাও আমার মাথায় ঢোকে না। তো এই একটা দোলা চলে আমরা কিন্তু একে অপরকে বুঝতে পারি না। কখনো কখনো একজন ভালো মানুষকে আমরা খারাপ বলে ভাবি, আবার কখনো ভাবি যে এই মানুষটা কখনো এরকম কাজ করতেই পারে না। কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে হাজারো অন্যকে অসম্মান করার চাবিকাঠি। কিন্তু সেটা তো সঠিক নয়, সেটা ভুল, সম্পূর্ণ ভুল। যে মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে জানে সেই সবার কাছে মূল্যবান হয়। আমাদের আজকের আড্ডা হাই হ্যালো। তাহলে এই মানুষটার জন্য আমাদের কিছু হাই হ্যালো নয়, এই মানুষটার জন্য যে মানুষটা একে অপরকে সম্মান করতে জানে বা গুরুত্ব দিতে জানে, তার জন্য কিন্তু আপনি প্রতিদিন সেই মানুষটার জন্য কিছু না কিছু ভাবতেই পারেন। মানে ভাবনার চিন্তা মানে এরকমই, এই মানুষটা প্রকৃত সৎ মানুষ। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর চটপট ফিরে আসবো হাই হ্যালো আড্ডা নিয়ে। হাই হ্যালো, সঙ্গে থাকুন।

দোয়াটা চলছে আজকে গান মুসাফিরের সৌভিকের সঙ্গে। হাই হ্যালো, আসলে আমরা কখনো কখনো এই যে হাই হ্যালো মানুষগুলোকে চিনতে পারি না, ভাবি এও তো এরকমই, কীরকম একটা অদ্ভুত, মিশতে পারে না, বা কীরকম একটা ছেড়ে ছেড়ে ছন্ন ছাড়া ভাব। কিন্তু যদি কখনো এই মানুষটার সঙ্গেই আপনি মেশেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার যে ভাবনা সেটা কিন্তু ভুল হতেই পারে। বাইরে থেকে কোনো মানুষকেই সঠিকভাবে চেনা যায় না। আমরা প্রত্যেকটা মানুষ একটা মানুষের মতো করে, নিজের মনের মতো করে তাকে কল্পনা করে নিই, যে এই মানুষটাকে এরকম, এই মানুষটার কথাবার্তা এরকম, এই মানুষটাকে দেখতে এরকম, তার মানে এই মানুষটা এরকম হবে। হঠাৎ দেখলেন আদপে এই মানুষটা এরকম নয়, সম্পূর্ণ বিপরীত, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই মানুষটাই হচ্ছে প্রকৃত সৎ মানুষ, যে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যেমন ঠিক সেরকমভাবে নিজেকে লুকিয়েও রাখে, গুটিয়েও রাখে, এরকম মানুষও আছে। তো আমরা সেই মানুষটাকে যতদিন তার সঙ্গে মিশতে থাকব, একটু একটু করে তার প্রকাশ আমরা কিন্তু ঘটতে দেখব, এবং তখনই আমরা নির্ধারণ করতে পারবো যে এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় বা এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় না। আসলে আমরা এই যে কল্পনার রাজ্যে মাঝে মাঝে বাস করি, যে ভেবে নিই, অনেক সময় আমরা কথা বলি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখি করি, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানুষের মন কিন্তু বোঝা যায় না কী ভাবছি কী লিখছি, আর এতেই কিন্তু শুরু হয় ভুল বোঝাবুঝি, আর এই ভুল বোঝাবুঝিই কিন্তু আগামী দিনে ক্রস, মানে সম্পর্ক ছেদের ইঙ্গিত দেয়। আমাদের তাই প্রথমত মানুষকে চিনতে হবে, সে কতটা মূল্যবান এবং সে কতটা দামি, এবং দামিটা হচ্ছে অন্তরের দামি, অর্থের দামি নয়। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের স্পেশাল একটা হাই হ্যালো এই ব্যাপারটাকে সঙ্গে করে, জমে উঠবে আবারও গান মুসাফিরের আড্ডা। কিন্তু এখন গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আবারও হাই হ্যালোর আড্ডা নিয়ে, আজকে কান মুসাফিরে। আর এই আড্ডায় নিশ্চয়ই আমরা এতটা পথ এগিয়েছি তাতে কিন্তু বোঝা গেল মানুষের কিছু কিছু মুহূর্তের কথা, মানুষের মন সম্পর্কে কিছুটা জানা। আসলে মানুষের সঠিক মন সম্পর্কে কেউই কিন্তু সঠিক ধারণা দিতে পারে না। একমাত্র ধারণা সেই দিতে পারে যে তার সঙ্গে বহু বছর মিশেছে বা বহুদিন মিশেছে। তার প্রতিটি মুহূর্ত, তার প্রতিটি অনুযোগ অভিযোগ বা প্রতিটি প্রকাশ সে বুঝতে পারে, কিন্তু তাও কোথাও কোথাও মানুষকে বোঝা সম্পূর্ণ হয় না। এক একটা যুগ কেটে যায়, তো মানুষকে বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের এই স্বল্প মুহূর্তের মধ্যে মানুষকে চেনাটাই হচ্ছে সঠিক কাজ। কিন্তু সেই মানুষকে সঠিকভাবে চিনব কী করে? তার জন্যই তার সঙ্গে পরিচয় করা, তার সঙ্গে ক্রমশ কথায় এগিয়ে যাওয়া, আর এই কথার মাধ্যমেই কিন্তু আরেক কথা উত্তর দেয়। একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হয়ে ওঠে। আবার এই ব্যাপারগুলোর মাধ্যমেই কেউ কেউ দূরেও সরে যায়। যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখ সম্মুখীন হয় তখনই আরেকজনকে আর পাওয়া যায় না, কোথাও যেন হারিয়ে যায়। তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তার জন্য ঠিকঠাক নয়, হয়তো এটাও ঠিক। আবার আরেকদিকে অনেক মানুষই আছেন যারা হয়তো একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ্যে সেটা বারবার প্রকাশ করেন না, অন্তরালে আড়ালে তার প্রকাশ ঘটে। সে সব সময় ভালো চাক এটাই অন্তরালে বলে যায়, প্রার্থনা করে যায়। সেই মানুষটা কিন্তু তার কাছে শুভানুধায়ী। এইভাবেই মানুষ মানুষের গুরুত্ব বুঝতে পারে, বুঝবে তো বটেই। যে মানুষ সৎ, যে মানুষ মানুষের উপকারে আসে, সে মানুষ ঠিক একদিন বুঝিয়ে দেয়, না কথায় নয় কাজে। তাই কাজে না পরিচয়, আমাদের প্রত্যেককে কাজে না পরিচয় দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দাঁড়াতে হবে এবং বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হাই হ্যালো, আজকের এই স্পেশাল আড্ডায় জুড়ে থাকুন। আর কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। 4474703965712 তে এখন চলুন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

তো ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা, হায় হ্যালোর আড্ডা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো আজকের এই আড্ডা? gm@radiobanglanet.com এ অবশ্যই লিখে পাঠাবেন, আর যারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো বিরতির আগে বললাম, তাও আরেকবার বলে দিচ্ছি, 4475039657 12। তো শুধুমাত্র হাই হ্যালো বলে সম্পর্ক এড়িয়ে বা বন্ধুত্ব এড়িয়ে চলে যাওয়া নয়, মানুষকে বোঝা, মানুষকে বুঝতে পারাটা খুব দরকার। সেই মানুষটার সঙ্গে সময় কাটানো বা সেই মানুষটাকে চিনে নেওয়া, আপনি প্রতিদিন তাকে দেখছেন এবং প্রতিদিনই তাকে জাজমেন্ট করছেন যে এই মানুষটা এরকম, আদৌ কিন্তু সে তা নয়।

নিজের কল্পনার জগতে এরকম হবে, এরকম হয়, ও এরকমই, এই ব্যাপারগুলো না ভেবে কথা বলে আমার মনে হয় ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় আনা উচিত। এবং অবশ্যই আরেকটা জিনিস, কারোর কথা শুনে ব্যাপারটাকে না করা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই আছেন যারা মানুষের কথা শুনে বিশ্বাস করে নেন, ও তো এই কথা বললো তার মানে ওরকমই, যেটা হচ্ছে সব থেকে ভুল। একজনের কথা হয়তো তাকে বেশি বিশ্বাস করেন, কিন্তু আদবে সে সকলের নামই এইভাবে বদনাম করে বেড়ান, কিন্তু আদবে সে ঠিক নয়। তাই মানুষকে চিনতে হলে নিজের কাছে শুনুন, নিজে বিচার করুন, নিজে তার সম্বন্ধে জানুন, তবেই কিন্তু সেটা সঠিক। একটা জিনিস আমার খুব বারবারই মনে পড়ে যায়, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরের বদনাম করে আনন্দ পান, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরকে দোষারোপ করতে ভালোবাসেন, আবার কিছু মানুষ এমন থাকেন যারা সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে ভালোবাসেন। তো আমাদের প্রত্যেককে ভালো রাখতে ভালোবাসতে হবে, এবং এটাই আমাদের শেষ কথা। এবং যে মানুষটা হয়তো দুঃখে প্রতিদিন এইভাবে মূর্ছে যাচ্ছেন কিন্তু বাইরে প্রকাশ করেন না, তারও কিন্তু ভালো থাকতে ইচ্ছে করে, কিন্তু সঠিক বন্ধুর খুঁজছে সে করছে পাচ্ছে না। এবং যে বন্ধু আরেকজন বন্ধুকে ভাবছেন সেই বন্ধু তাকে আবার ভুল ভাবছেন, তাহলে কী করে হবে? এই জায়গাটাই ভেঙে ফেলতে হবে, কথা বলতে হবে, কথাটা বলাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের, যে কোনো সঠিক সমাধান কথা বলা। আমাদের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এবার ভীষণ শুনতে থাকবেন রেডিও বাংলা .com। টাটা।

এমন অনেক জিনিস আছে যেগুলো পেলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, বা এমন কোনো গান আছে যেটা শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়, বা এমন কিছু আছে যেটা খেলে আমরা ভীষণভাবে ভালো থাকি। এক কথায় যদি বলি, সেগুলো আমাদের ভালো থাকার কারণ। আচ্ছা, এমন কোনো জিনিস আছে যেটা আপনাকে ভীষণ ভালো রাখে? ডেফিনেটলি আছে, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন +447503965712 যে কোন জিনিসটা পেলে আপনি সব থেকে বেশি ভালো থাকেন, বা আপনার ভালো থাকার কারণ কোনটা। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260, আরো বিশদ জানতে চোখ রাখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ। আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই ভালো থাকার কারণ আছে। এই যে লাস্ট দুটো দিন, মানে উইকেন্ডে দুটো দিন আপনার সঙ্গে আমার আড্ডা হয় না, কথা হয় না, আমার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে। আবার আজকে একটা নতুন দিন সোমবার, এবং ভীষণ আনন্দের সঙ্গে এই দিনটা শুরু করেছি কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এই মুহূর্তে আপনি আমার ভালো থাকার কারণ। আমি জানি আমিও নিশ্চয়ই আপনার ভালো থাকার কারণ। যদি সেই কারণটা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, ওয়েবসাইট www.radiobanglanet.com। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: কথাটা কি তোমারও মনে হয়, কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, মন যখন নিরুদ্দেশ। যেটা বলছিলাম যে আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং নিজেকে ভালো রাখারও অনেক কারণ আছে। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখেন তাহলে আপনার আশেপাশের মানুষজনকেও আপনি খুশি বা ভালো রাখতে পারবেন না। তাই নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে যে মানুষটা রয়েছে তাকে আপনি খুব ভালোবাসবেন, আগলে রাখবেন, অথচ আপনি নিজেকে ভালো রাখছেন না বা আপনার নিজের ভালো থাকার কারণগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে ওই মানুষটাকে যদি ভালো রাখি তাহলে হয়তো আমি ভালো থাকবো না। নিজেকে আগে ভালো রাখুন, নিজের যত্ন করুন, তবেই উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমার যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা খুব স্ট্রেস একটা যায়, কাজের প্রেশার হোক বা যে কোনো একটা প্রেশার, খুব মনে হয় যে মাথাটা খুব ভার হয়ে রয়েছে বা খুব এক্সস্টেড লাগছে, আমি সোজা সেলফ ডেট করি, মানে নিজেকে ভালো রাখতে বেরিয়ে পড়ি এবং ফেরার সময় এক প্লেট বিরিয়ানি খাই, এবং সেটা দু প্লেট হলে খুশির বন্যাটা আরও বয়ে যায়। এবং সেই যে একটা রিফ্রেশমেন্ট, সেই যে একটা বেরিয়ে যাওয়া নিজেকে নিয়ে এবং নিজের স্ট্রেসগুলোকে কোথাও একটা পিছনে ফেলে সোজা এগিয়ে যাওয়া এবং ফেরার সময় বিরিয়ানি প্লেটে একটা কামড় বসানো, মানে বিরিয়ানি বললেই আমি একটু আটকে যাই, মানে বিরিয়ানিটা নামটা বললেই আমার জিভে জলটা চলে আসে। তো বিরিয়ানিটা খেলে আমার স্ট্রেস বাস্ট হয় এবং আমার ভালো থাকার কারণ বিরিয়ানি। আপনারও নিশ্চয়ই এরকম ভালো থাকার প্রচুর কারণ আছে, জানান না আমাকে +44750396571। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং আস্তে আস্তে আমি সেই কারণগুলো বলেওছি। আরও তিনটি ব্যক্তিত্বের কথা আমি বলবো, যে বা যারা ছাড়া আমি খুব অসম্পূর্ণ। ফার্স্ট আমার বাবা মা, যাদের ছত্রছায়ায় আমি বেড়ে উঠছি। সেকেন্ড মাইক্রোফোন, যে বা যিনি না থাকলে আমি অচল একেবারে, মানে মাইক্রোফোন ছাড়া আমি সত্যি অচল। থার্ড রেডিও, রেডিও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ রেডিও আমার কাছে একটা অক্সিজেনের মতো। তো এই তিনটে বা চারজন ব্যক্তিত্ব আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। আপনারও নিশ্চয়ই এরকম কোনো ভালো থাকার কারণ আছে, সেটা আমাকে চটপট জানান +447503965712। তাহলে আজ আসি, কাল আবার আড্ডা হবে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরুদ্দেশ।

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কিংবদন্তি শিল্পী মান্নাদের কণ্ঠে সেই অসাধারণ গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আপনার সঙ্গে জমি আড্ডা দেব বলে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে বেশিরভাগ মানুষই যেটা চান জীবনে সেটা হলো সুখ, তাই অনেকেরই জীবনের লক্ষ্য সেই সুখকে বা সেই সুখের জায়গাটাকে খুঁজে পার করা, আর সেই জন্যই জীবনে সুখী হওয়াটাই তাদের কাছে মূলত সাফল্য। আর সেভাবেই আমরা কোনো সফল মানুষকে দেখতে পছন্দ করি। কিন্তু এই যে সুখ, সেই সুখ আসলে কিসে বা কিভাবে সেই সুখটা মানুষের জীবনে আসবে, কিভাবে মানুষ সেই সুখটাকে আবিষ্কার করবে? কারণ অনেকেই আছেন যারা ঠিক মতো জানেন না যে তিনি কিসে সুখী হন। কারণ একজনের কাছে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের কাছে সেটা নাও হতে পারে, তাই সকলের সেই সুখের যে গন্তব্য সেটা একরকম হয় না। আর সেই সুখ বা সাফল্য নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নে। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

জীবনে সুখী হওয়াকেই অনেকেই মূলত সাফল্য বলে মনে করেন, আর সেই জন্যই বেশিরভাগ মানুষেরই গন্তব্য হলো সুখ। কিন্তু এই সুখ সেটা আসলে কিসে বা কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে তা কিন্তু অনেক মানুষই ঠিক বুঝতে পারেন না। আর সেই সুখের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সুখ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একজনের চোখে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের সেই জিনিসে সুখ নাও হতে পারে। তাই কার কি সেই সুখ বা কোন অনুভূতিটা তাকে সুখী বলে মনে করায় সেগুলো কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর এই সুখী মানুষ তাদের কিন্তু কিছু নিজস্ব অভ্যেসও থাকে যা তাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে। নিজেকে ভালো রাখাটা সেখানে খুব জরুরি, কারণ এই ভালো রাখার বা নিজেকে ভালো রাখার অভ্যেসটা সবচেয়ে আগে করে নিতে হবে। সুখী মানুষেরা নিজেদের উজ্জীবিত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যান, নিজেকে উজ্জীবিত করার জন্য নানা রকম উপায় তারা খুঁজে বার করেন। সেজন্য নিজেকে কিভাবে সবচাইতে ভালো রাখা যায় সেটা নিজেকেই শিখতে হবে। কেউ হয়তো নিয়মিত স্পা করে, ম্যাসাজ করে বা নিয়মিত বেড়াতে গিয়ে কিংবা ছুটি কাটানো, ক্যাম্পিং করা, হাইকিং করা, এগুলো করে নিজেকে ভালো রাখেন, নিজেকে আরো বেশি করে এনার্জেটিক রাখেন। আবার অনেকে হয়তো একেবারে ঘরে বসে কিছুটা সময় গান শুনে বই পড়েও ভালো থাকেন, আবার অনেকে একলা সময় কাটাতে পছন্দ করেন। এই যে নিজেকে ভালো রাখার যে উপায়গুলো সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তাই নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শিশি ভজ হরি মান্না খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শিশি ভজ হরি মান্না আমি শিশি ভজ হরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, তবু সেই গানের মতোই বলতে হয় কেউ সুখী হয় কেউ হয় না। কারণ আমরা ঠিক কিসে সুখী হব, কোন ঘটনা আমাদের জীবনে সুখের অনুভূতি এনে দেবে, সেটা হয়তো আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। কিন্তু সেই জন্য আমাদের নিয়মিত ভালো থাকার অভ্যেসটা করতে হবে, সেটা ভীষণ জরুরি। আর নিজেদেরই খুঁজে বার করতে হবে নিজেদের সেই ভালো রাখার, সেই সুখের অনুভূতি এনে দেয় এমন কিছু করার অভ্যেস। এখানে যদি প্রতিদিন রাতে একটা জার্নালে নিজের প্রতিদিনের ভালো লাগার বা সুখের অনুভূতি এনে দিয়েছে এমন তিনটে ঘটনা লিখে রাখা যায়। কারণ আমরা যদি অনেক বড় একটা সুখের জন্য আমরা ভাবি কোনো একটা ঘটনাকে, যে এমন একটা বড় কিছু ঘটতে হবে তবেই আমাদের সুখের অনুভূতি আসবে, তাহলে হয়তো আমরা অনেক সময় ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট যে সুখের অনুভূতি সেগুলোকে আমরা মিস করে যাই। তাই আমাদের প্রতিদিনের জীবনে তো অনেক কিছু ঘটে, তার মধ্যেই যদি আমরা এমন ছোট ছোট তিনটে ঘটনা খুঁজে বার করতে পারি যা আমাদের মধ্যে একটা সুখের অনুভূতি এনে দিয়েছে, আর সেটা যদি আমরা নিয়মিত জার্নালে লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই যে সুখের একটা অনুভব সেটা আমরা নিজেরাই খুঁজে বার করতে পারবো। এটা কিন্তু একটা দুর্দান্ত উপায়। এর মাধ্যমে যেমন নিজেদের মধ্যে সে সুখের অনুভূতি এনে দেয়, ঠিক তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউডও কিন্তু আসে জীবনের প্রতি। আমাদের চারপাশের সব কিছু লক্ষ্য করলে আমরা এইরকম অনেক কিছু দেখতে পাবো যাতে আমাদের নিজেদের ভীষণ সুখী, ভীষণ ভাগ্যবান বলে মনে হবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অভিনেতা স্টিভ হার্ভে তার সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেন হাসিকে। তিনি বলেন, হাসি আনন্দকে ডেকে আনে এবং নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়নি। আমরা জানি যে সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু অনেকে ঠিক জানেন না ঠিক কিসে তাদের সুখ। আর সেই যে সুখের চাবিকাঠি, সেটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে, আর সেই জন্য নিয়মিত কিছু অভ্যেসও গড়ে তুলতে হবে। যেখানে আমরা এখন হাসির কথা বলছি, আমরা জানি যে হাসির কিন্তু একটা স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। এই হাসি মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। আর এই যে মানসিক চাপ, তার পাশাপাশি উদ্বেগ, ভয়, এই যে অনুভূতিগুলো আমরা এখন সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমরা অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। কিছু এইরকম স্ট্রেস বলুন, কিছু আমাদের এই যে অ্যাংজাইটি, আমাদের এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের ভীষণ কমন। আর সেই জন্যই কিন্তু প্রতিদিন কিছুটা সময় যদি প্রকৃতির মধ্যে কাটানো যায়, সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো, যা এই ধরনের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে যদি কিছুটা সময় কাটানো যায়, জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু নতুন করে নতুনভাবে দেখা যায়, যা আমাদের জীবনে ভালো থাকতেও সাহায্য করে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এর পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলারেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, কিন্তু ওই যে কেউ সুখী হয় কেউ হয় না। কারণ কিসে যে সুখ, কোন ঘটনায় যে সুখের অনুভূতি নিয়ে আসবে আমাদের জীবনে, সেটা আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। সেই জন্য নিয়মিত কিছু অভ্যেস করতে হবে, নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রত্যাশা কল্পনা রাখতে হবে সুখী হবার। কারণ সুখী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে কিন্তু ভোলেন না। আমরা এই যে প্রত্যাশা কল্পনার কথা বলছি, আসলে দেখবেন যখন আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, সেখানে গিয়ে আমরা কি করব, কিভাবে সেই ছুটিটা কাটাবো, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি। আর আমাদের মধ্যে একটা ভীষণ আনন্দের একটা অনুভূতি এনে দেয় এই যে কল্পনা, সেই যে ভবিষ্যৎ কল্পনা, সেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আমাদের জীবনে যা অনুভব করতে চাই তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতেও আমাদের শেখা উচিত, যা আমাদের জীবনে সেই আসল দিনটিকে এনে দিতে সাহায্য করবে। আমরা সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে সুখে থাকার যে চাবিকাঠি, সেই যে জীবনের ছোট্ট ছোট্ট ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, সেই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। দেখা হবে আগামী কাল থেকে একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে, আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ সবাই সুখে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay,

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ?

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবং আরও একবার চলে এসেছি আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে এবং অবশ্যই উড়ে বেড়াতে আপনারই সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের ইচ্ছে ডানার আড্ডার সফর জাস্ট শুরু হওয়ার মুখে। গতকাল যেখানে আড্ডাটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা টেনিস বা লন টেনিসকে নিয়ে, এমন কথা কিনা যথেষ্ট ইন্টারেস্টিং, আর আজকেও আপনার সঙ্গে শেয়ার করব সেরকমই কিছু ইন্টারেস্টিং কথা এই মহান খেলাটিকে নিয়ে, অর্থাৎ লন টেনিসকে নিয়ে। এই খেলাটিকে ঘিরে এত গল্প এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু কথা সেরকমই কিছু ঘটনা আমি গৌরব কালকের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করতে থাকব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ছোট থেকেই যখন টেনিস দেখতাম, মাঝে মধ্যে দেখতাম যে যিনি আম্পায়ার তিনি পয়েন্ট ঘোষণা করেন লাভ হিসেবে, অর্থাৎ 15 লাভ, 30 লাভ, 40 লাভ ইত্যাদি। ভাবতাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আছে, মানে শূন্যটাকে কেউ শূন্য বলবে না, লাভ দিয়ে রিপ্লেস করে দেবে, সেটাই ভালোবাসার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটি ফ্রেঞ্চ কথা থেকে এসছে। ফ্রেঞ্চ কথাটি হলো লভ, এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই লভ শব্দের মানে হলো ফ্রেঞ্চ ভাষায় ডিম। আগে হ্যাঁ হ্যাঁ, ডিম, আন্ডা। অ্যাকচুয়ালি শূন্যকে যেহেতু ডিমের মতন দেখতে, ওই জন্য লভটাই পাল্টে গিয়ে লাভ হয়েছে। ভাবুন একবার। তো রেডিও বাংলানাইট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে টেনিসকে বা লন টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সবচেয়ে যে স্বল্প দৈর্ঘ্যের টেনিস ম্যাচটি হয়েছিল সেটা কতটুকু জানেন? শুনলে কিন্তু তাক লেগে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টেনিস বা লন টেনিসকে নিয়ে। তো লন টেনিসে অনেক বড় বড় অনেক ছোট ছোট খেলাও হয়েছে, কিন্তু তার মধ্যে যেটি শর্টেস্ট ম্যাচ সেটি কিন্তু হয়েছিল জ্যাক হার্পার এবং এইচ স্যান্ডিফোর্ডের মধ্যে। তো জ্যাক হার্পার স্যান্ডিফোর্ডকে হারিয়েছিলেন 6-0 ব্যবধানে, সেটাও 1946 খ্রিস্টাব্দে। আর এই টোটাল ম্যাচটা কতক্ষণ চলেছিল জানেন? মাত্র 18 মিনিট। আগে হ্যাঁ হ্যাঁ, মাত্র 18 মিনিট, তার মধ্যেই ম্যাচ পুরো পকেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং সেটাই জারি থাকবে লন টেনিসকে নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

টেনিসেও কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ হয় এবং সেই ওয়ার্ল্ড কাপের নাম হলো ডেভিস কাপ। সেই ডেভিস কাপ গোটা দু বছর ধরে খেলা হয় আর পৃথিবীর সমস্ত দেশ তাতে অংশগ্রহণ করেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো যেটা বলছিলাম যে টেনিসের যেরকম বিশ্বকাপ হয়, টেনিসের কিন্তু আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ খেলা হয় অলিম্পিক্সে, আগে হ্যাঁ সামার অলিম্পিক্সে, সেখানেও কিন্তু টেনিস ইনক্লুডেড, কাজেই চারটি গ্র্যান্ড স্ল্যাম, তাছাড়াও ওয়ার্ল্ড কাপ, তারপরেও অলিম্পিক গোল্ড মেডেল। ভাবতে পারছেন যে কত রকম ভ্যারাইটি আছে এই খেলাটার মধ্যে। তবে শুধুমাত্র যে সাধারণ মানুষজনই এই খেলায় অংশগ্রহণ করেন তাও কিন্তু নয়, যারা একটু বিশেষভাবে সক্ষম তারাও কিন্তু রীতিমতন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন। হুইলচেয়ার টেনিস কিন্তু প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের একটি পার্ট। তাহলেই ভাবুন ভাবুন ভাবুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আমি, যার উপরান্তে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে এই টেনিস বা লন টেনিসকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে উইম্বলডন গ্র্যান্ড, কিন্তু জানেন কি, এই উইম্বলডনের সঙ্গে কিন্তু একটা মিষ্টি ব্যাপার জড়িয়ে আছে, বা বলতে গেলে স্ট্রবেরি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি উইম্বলডন যখন খেলা হয় সেই সময় কিন্তু প্রত্যেক বছর অন অ্যাভারেজ 24 টন স্ট্রবেরি দর্শকগণ খেয়ে থাকেন। তাহলেই ভাবুন, আবার এই টেনিসের সঙ্গে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কথাও জড়িয়ে আছে। স্কটল্যান্ডের রাজা কিং জর্জ দি ওয়ান, তার কিন্তু মৃত্যুর জন্য পরোক্ষভাবে এই টেনিসকেই দায়ী করা হয়। তাহলে ভাবুন যে কত শত কথা, কত শত ঘটনা, কত শত ইতিহাস জড়িয়ে আছে এই টেনিসের সঙ্গে। তো রেডিও বাংলানের .com-এ আজকে এবং গতকাল কেউ আমাদের আড্ডাটা জারি ছিল এবং জারি আছে লন টেনিসকে নিয়ে। এই লন টেনিসকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, যেভাবে চলতে থাকে কাজেই সঙ্গে থাকুন। আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglani.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি রয়েছি এবং তার সাথে সাথে ভালো ভালো কথা, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান রয়েছে। তাই বেশি কথা না বলে আজকে এমন একটা জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাব যেখানে গেলে আপনার তো ভালো লাগবেই, কিন্তু আরও বাড়তি পাওনা হিসাবে রেখেছি ভালো ভালো গান। তাহলে ভালো গান শুনতে শুনতে আড্ডার দিকে এগিয়ে দেওয়া যাক, বেশি কথা না বলে

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমরা জানি আমরা যারা ফুল ভালোবাসি, সেই ফুলটা যখন একটা মানে পুরো ফুলের বাগান থাকে সেখানে যেতেও আমরা ভালোবাসি, এবং আমার মনে হয় অনেকটা নেচারের যে সৌন্দর্যটা সেটা খুব কাছে থেকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। এবং সেইরকমই যদি বলি ভারতবর্ষের মানচিত্রে এমন একটা শহর যেটাকে টিউলিপ শহর বলে মানে বলা হয়, তাহলে অবশ্যই সেটা জম্মু এবং কাশ্মীর, বিশেষ করে কাশ্মীরের টিউলিপ গার্ডেন সেই কথাই মনে পড়ে। এবং আজকে আপনাকে সেখানেই নিয়ে যাব টিউলিপ গার্ডেনে, কিন্তু টিউলিপ গার্ডেনে একটা দুর্দান্ত ইউনিকভাবে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম টিউলিপ উৎসব। তো সেই কথাই আজকের আড্ডায় আপনার সাথে শেয়ার করব।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: ফেলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাতনা আমায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
2: ভেঙে যায় স্মৃতির শহর।

যদি আপনি ট্রিপ প্ল্যান করেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন এবং প্রকৃতির কাছে বা এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি কাশ্মীর গায়ে একটা ওই চেকবক্স হয় না সেখানে টিক মেরে রাখুন। তার কারণ যদি আপনি স্প্রিং এই টাইমটায় জম্মু কাশ্মীর ঘুরতে চান তাহলে টিউলিপের গার্ডেন দেখতে পাবেন এবং কাশ্মীরিরা এই যে টিউলিপ গার্ডেনটাকে কিন্তু সিরাজ বাগই বলেন, কিন্তু এই টিউলিপ গার্ডেনের একটি নাম আছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বসন্তের সময় এই জম্মু কাশ্মীরে টিউলিপ গার্ডেনকে ঘিরে তৈরি হয় টিউলিপ উৎসব, যেটা শুধুমাত্র স্প্রিংয়ের টাইমেই হয়। এবং যদি আপনি জম্মু কাশ্মীরের অন্যান্য সৌন্দর্যর সাথে সাথে এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য বা টিউলিপ উৎসবও দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে এই স্প্রিংয়ের টাইমটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জম্মু কাশ্মীরের কথা বলছি, অর্থাৎ শ্রীনগরেই এই টিউলিপ গার্ডেনটা রয়েছে। এবং এই যে শ্রীনগরে জাবার ওয়ান পর্বতমালার নিচটায় অর্থাৎ ডাল লেকের কাছেই এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন রয়েছে। এখানে আপনি অবাক হবেন জানলে যে 15 লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যাবে। শুধুমাত্র তাই না, কিন্তু টিউলিপের অনেকগুলো প্রজাতি এই বাগানে রয়েছে, 68টি প্রজাতি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglanet.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কাশ্মীরের সেই টিউলিপ গার্ডেনের কথা বলছি, বিশেষ করে টিউলিপ উৎসব অর্থাৎ যে বাগানকে ঘিরে হাজার হাজার পর্যটকরা আসেন, সেখানে ভিড় জমান, সেই টিউলিপ উৎসবের কথা বলছি। আপনি অবাক হবেন যে এখানে এই যে টিউলিপগুলো মাত্র 3-4 দিন ফুটে থাকে, কিন্তু এই কুড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। শ্রীনগরের লালচক থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগান। আর যদি আপনি ঘুরতে যান, সেখানে কিন্তু জেনে রাখা ভালো যে সপ্তাহের 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই বাগান, এবং প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। অর্থাৎ 50 টাকার বিনিময়ে যদি আপনি সত্যিকারে সেই টিউলিপ গার্ডেনে যেতে পারেন। আর টিউলিপ গার্ডেনের কথা বললেই বারবার মনে পড়ে অমিতাভ বচ্চন এবং রেখার, অর্থাৎ সিলসিলার সেই টিউলিপ গার্ডেনের।

দৃশ্যটা, এবং সেখানে আপনিও থাকতে পারেন এবং আপনি ভিডিও করতে পারেন, আপনি ছবি তুলতে পারেন এবং আপনি উপভোগ করতে পারেন সেই টিউলিপ গার্ডেন। তাই জন্য স্প্রিংয়ে যেতে হবে এবং জম্মু কাশ্মীর ঘুরতে হবে আর দেখতে হবে টিউলিপ উৎসব। কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা একদমই স্পেশাল। এই কারণেই স্পেশাল, কারণ আজ আমরা হাই হ্যালো করব। না মানে আমাদের জীবনে অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়, আর সেই দেখা হওয়ার মধ্যে কারোর সঙ্গে কারোর একটা আত্মিক চোখ তৈরি হয়, আবার কারোর সঙ্গে কারোর ওই জাস্ট হাই হ্যালো, মানে দেখা হলো, যাওয়ার সময় কী রে ভালো, আবার ফিরে আসার সময় ভালো, বা তিন মাস চার মাস পাঁচ মাসের পর একবারই ভালো, এইরকম ব্যাপারটা। তো এই যে হাই হ্যালোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের জীবনে দৈনন্দিন যে কাজকর্ম ঘটে চলে, তার মধ্যে আমাদের কোথাও না কোথাও এই হাই হ্যালোটা একটা বড় জায়গা দখল করে থাকে। কিন্তু সেটা কীভাবে আমরা বুঝবই বা কী করে, বা কোন মানুষটাকে আমরা গুরুত্ব দেবো এই হাই হ্যালোর পর্যায়ে, কিংবা কোন মানুষটাকে গুরুত্ব দেবো আরও অনেক কিছু শেয়ার করার মুহূর্তে, এই সব কিছু নিয়ে আজকে আড্ডা জমে উঠবে গান মুসাফিরে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন আর শুনবো আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো কোন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো নিয়ে। তো আমরা প্রতিদিন এমন কিছু কিছু মানুষের সঙ্গে মিশি যাদের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন না সে কিন্তু আপনাকে হিংসে করে। এই হিংসে করার মধ্যে আপনি হয়তো প্রতিদিনই ভাবেন যে এ নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে, মিষ্টি হেসে কথা বলে। কিন্তু এই মিষ্টি হাসা মানুষগুলোর নেপথ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক ছল চাতুরি। কিন্তু এই ছল চাতুরি আপনি জানবেন কী করে? সে প্রকৃত ছল চাতুরি করছে নাকি আমি ভুল ভাবছি? এই সব কিছুর মধ্যে মানুষকে পর্যবেক্ষণ করতে হয় বেশ কিছুটা সময়। কোনো মানুষকে একবার দেখেই বলে দেওয়া যায় না যে এই মানুষটাই ঠিক, এই মানুষটাই সঠিক, বা এই মানুষটা কোনোদিনও বদলাবে না। বদল তার হতেই পারে, বদলাতে পারেই। হয় পরিবেশের মাধ্যমে বদলে গেল, কোনো একটা কঠিন পরিবেশের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে এই বদলটা কিন্তু তার কাছে প্রাপ্তি নয়, কিন্তু সেটা বদলে গেল, এটা আপনি জানেন না। আবার আরেকটা ক্ষেত্রে এই মানুষটা যে এরকম হতে পারে সেটাও আমার মাথায় ঢোকে না। তো এই একটা দোলা চলে আমরা কিন্তু একে অপরকে বুঝতে পারি না। কখনো কখনো একজন ভালো মানুষকে আমরা খারাপ বলে ভাবি, আবার কখনো ভাবি যে এই মানুষটা কখনো এরকম কাজ করতেই পারে না, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে হাজারো অন্যকে অসম্মান করার চাবিকাঠি। কিন্তু সেটা তো সঠিক নয়, সেটা ভুল, সম্পূর্ণ ভুল। যে মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে জানে সেই সবার কাছে মূল্যবান হয়। আমাদের আজকের আড্ডা হাই হ্যালো। তাহলে এই মানুষটার জন্য আমাদের কিছু হাই হ্যালো নয়, এই মানুষটার জন্য যে মানুষটা একে অপরকে সম্মান করতে জানে বা গুরুত্ব দিতে জানে, তার জন্য কিন্তু আপনি প্রতিদিন সেই মানুষটার জন্য কিছু না কিছু ভাবতেই পারেন। মানে ভাবনার চিন্তা মানে এরকমই, এই মানুষটা প্রকৃত সৎ মানুষ। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসবো হাই হ্যালো আড্ডা নিয়ে। হাই হ্যালো সঙ্গীতা।

তোয়াটা চলছে আজকে গান মুসাফিরের সৌভিকের সঙ্গে। হাই হ্যালো, আসলে আমরা কখনো কখনো এই যে হাই হ্যালো মানুষগুলোকে চিনতে পারি না, ভাবি এও তো এরকমই, কীরকম একটা অদ্ভুত, মিশতে পারে না, বা কীরকম একটা ছেড়ে ছেড়ে ছন্ন ছাড়া ভাব। কিন্তু যদি কখনো এই মানুষটার সঙ্গেই আপনি মেশেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার যে ভাবনা সেটা কিন্তু ভুল হতেই পারে। বাইরে থেকে কোনো মানুষকেই সঠিকভাবে চেনা যায় না। আমরা প্রত্যেকটা মানুষ একটা মানুষের মতো করে, নিজের মনের মতো করে তাকে কল্পনা করে নিই। যে এই মানুষটাকে এরকম, এই মানুষটার কথাবার্তা এরকম, এই মানুষটাকে দেখতে এরকম, তার মানে এই মানুষটা এরকম হবে। হঠাৎ দেখলেন আদপে এই মানুষটা এরকম নয়, সম্পূর্ণ বিপরীত, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই মানুষটাই হচ্ছে প্রকৃত সৎ মানুষ, যে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যেমন ঠিক সেরকমভাবে নিজেকে লুকিয়েও রাখে, গুটিয়েও রাখে, এরকম মানুষও আছে। তো আমরা সেই মানুষটাকে যতদিন তার সঙ্গে মিশতে থাকব, একটু একটু করে তার প্রকাশ আমরা কিন্তু ঘটতে দেখব, এবং তখনই আমরা নির্ধারণ করতে পারব যে এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় বা এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় না। আসলে আমরা এই যে কল্পনার রাজ্যে মাঝে মাঝে বাস করি, যে ভেবে নিই, অনেক সময় আমরা কথা বলি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখি করি, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানুষের মন কিন্তু বোঝা যায় না, কী ভাবছি, কী লিখছি, আর এতেই কিন্তু শুরু হয় ভুল বোঝাবুঝি। আর এই ভুল বোঝাবুঝি কিন্তু আগামী দিনে ক্রস, মানে সম্পর্ক ছেদের ইঙ্গিত দেয়। আমাদের তাই প্রথমত মানুষকে চিনতে হবে, সে কতটা মূল্যবান এবং সে কতটা দামি, এবং দামিটা হচ্ছে অন্তরের দামি, অর্থের দামি নয়। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের স্পেশাল একটা হাই হ্যালো এই ব্যাপারটাকে সঙ্গে করে, জমে উঠবে আবারও গান মুসাফিরের আড্ডা। কিন্তু এখন গান।

0: লাগে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম আবারও হায় হ্যালোর আড্ডা নিয়ে, আজকে কার মুসাফিরে। আর এই আড্ডায় নিশ্চয়ই আমরা এতটা পথ এগিয়েছি তাতে কিন্তু বোঝা গেল মানুষের কিছু কিছু মুহূর্তের কথা, মানুষের মন সম্পর্কে কিছুটা জানা। আসলে মানুষের সঠিক মন সম্পর্কে কেউই কিন্তু সঠিক ধারণা দিতে পারে না। একমাত্র ধারণা সেই দিতে পারে যে তার সঙ্গে বহু বছর মিশেছে বা বহুদিন মিশেছে। তার প্রতিটি মুহূর্ত, তার প্রতিটি অনুযোগ অভিযোগ বা প্রতিটি প্রকাশ সে বুঝতে পারে, কিন্তু তাও কোথাও কোথাও মানুষকে বোঝা সম্পূর্ণ হয় না। এক একটা যুগ কেটে যায়, তো মানুষকে বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের এই স্বল্প মুহূর্তের মধ্যে মানুষকে চেনাটাই হচ্ছে সঠিক কাজ। কিন্তু সেই মানুষকে সঠিকভাবে চিনব কী করে? তার জন্যই তার সঙ্গে পরিচয় করা, তার সঙ্গে ক্রমশ কথায় এগিয়ে যাওয়া, আর এই কথার মাধ্যমেই কিন্তু আরেক কথা উত্তর দেয়। একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হয়ে ওঠে। আবার এই ব্যাপারগুলোর মাধ্যমেই কেউ কেউ দূরেও সরে যায়। যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখ সম্মুখীন হয় তখনই আরেকজনকে আর পাওয়া যায় না, কোথাও যেন হারিয়ে যায়। তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তার জন্য ঠিকঠাক নয়, হয়তো এটাও ঠিক। আবার আরেকদিকে অনেক মানুষই আছেন যারা হয়তো একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ্যে সেটা বারবার প্রকাশ করেন না, অন্তরালে আড়ালে তার প্রকাশ ঘটে। সে সবসময় ভালো চাক এটাই অন্তরালে বলে যায়, প্রার্থনা করে যায়। সেই মানুষটা কিন্তু তার কাছে শুভানুধায়ী। এইভাবেই মানুষ মানুষের গুরুত্ব বুঝতে পারে, বুঝবে তো বটেই। যে মানুষ সৎ, যে মানুষ মানুষের উপকারে আসে, সে মানুষ ঠিক একদিন বুঝিয়ে দেয়, না কথায় নয় কাজে। তাই কাজে না পরিচয়, আমাদের প্রত্যেককে কাজে না পরিচয় দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দাঁড়াতে হবে এবং বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হাই হ্যালো, আজকের এই স্পেশাল আড্ডায় জুড়ে থাকুন। আর কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 1 2 তে এখন

তো ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা, হাই হ্যালোর আড্ডা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো আজকের এই আড্ডা? gm@radiobanglanet.com এ অবশ্যই কিনে পাঠাবেন, আর যারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো বিরতির আগে বললাম, তাও আরেকবার বলে দিচ্ছি, 4475039@radiobanglanet.com এ অবশ্যই কিনে পাঠাবেন, আর যারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো বিরতির আগে বললাম, তাও আরেকবার বলে

তার সঙ্গে সেইভাবে কথা বলেন না, কিন্তু অন্য যারা বলে তারা কিন্তু একবারও বলে না সে খারাপ, বলে সে ভালোই। তার মানে কোথাও একটা আপনার ভুল ভাবনা আছে, আর সেই ভাবনার জন্যই শুধুমাত্র হাই হ্যালো নয়, কথা বলতে গেলে, মানুষকে চিনতে গেলে তবেই কিন্তু সঠিক পথ নির্বাচন করা সম্ভব। অযথা কাউকে কখনো ভুল প্রমাণ করবেন না, নিজের খেয়ালে, নিজের কল্পনার জগতে এরকম হবে, এরকম হয়, ও এরকমই, এই ব্যাপারগুলো না ভেবে কথা বলে আমার মনে হয় ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় আনা উচিত। এবং অবশ্যই আরেকটা জিনিস, কারোর কথা শুনে ব্যাপারটাকে না করা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই আছেন যারা মানুষের কথা শুনে বিশ্বাস করে নেন, ও তো এই কথা বললো তার মানে ওরকমই, যেটা হচ্ছে সব থেকে ভুল। একজনের কথা হয়তো তাকে বেশি বিশ্বাস করেন, কিন্তু আদপে সে সকলের নামই এইভাবে বদনাম করে বেড়ান, কিন্তু আদপে সে ঠিক নয়। তাই মানুষকে চিনতে হলে নিজের কাছে শুনুন, নিজে বিচার করুন, নিজে তার সম্বন্ধে জানুন, তবেই কিন্তু সেটা সঠিক। একটা জিনিস আমার খুব বারবারই মনে পড়ে যায়, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরের বদনাম করে আনন্দ পান, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরকে দোষারোপ করতে ভালোবাসেন, আবার কিছু মানুষ এমন থাকেন যারা সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে ভালোবাসেন। তো আমাদের প্রত্যেককে ভালো রাখতে ভালোবাসতে হবে, এবং এটাই আমাদের শেষ কথা। এবং যে মানুষটা হয়তো দুঃখে প্রতিদিন এইভাবে মূর্ছে যাচ্ছেন কিন্তু বাইরে প্রকাশ করেন না, তারও কিন্তু ভালো থাকতে ইচ্ছে করে, কিন্তু সঠিক বন্ধুর খুঁজছে সে করছে পাচ্ছে না। এবং যে বন্ধু আরেকজন বন্ধুকে ভাবছেন, সেই বন্ধু তাকে আবার ভুল ভাবছেন, তাহলে কি করে হবে? এই জায়গাটাই ভেঙে ফেলতে হবে, কথা বলতে হবে, কথাটা বলাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের, যে কোনো সঠিক সমাধান কথা বলা। আমাদের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এবার শুনতে থাকবেন রেডিও বাংলা .com।

এমন অনেক জিনিস আছে যেগুলো পেলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, বা এমন কোনো গান আছে যেটা শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়, বা এমন কিছু আছে যেটা খেলে আমরা ভীষণভাবে ভালো থাকি। এক কথায় যদি বলি, সেগুলো আমাদের ভালো থাকার কারণ। আচ্ছা, এমন কোনো জিনিস আছে যেটা আপনাকে ভীষণ ভালো রাখে? ডেফিনেটলি আছে, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন +44 7503965712 যে কোন জিনিসটা পেলে আপনি সব থেকে বেশি ভালো থাকেন, বা আপনার ভালো থাকার কারণ কোনটা। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com-এ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই ভালো থাকার কারণ আছে। এই যে লাস্ট দুটো দিন, মানে উইকেন্ডে দুটো দিন আপনার সঙ্গে আমার আড্ডা হয় না, কথা হয় না, আমার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে। আবার আজকে একটা নতুন দিন সোমবার, এবং ভীষণ আনন্দের সঙ্গে এই দিনটা শুরু করেছি কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এই মুহূর্তে আপনি আমার ভালো থাকার কারণ। আমি জানি আমিও নিশ্চয়ই আপনার ভালো থাকার কারণ। যদি সেই কারণটা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, ওয়েবসাইট www.radiobanglanet.com। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ, যেটা বলছিলাম যে আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং নিজেকে ভালো রাখারও অনেক কারণ আছে। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে আপনার আশেপাশের মানুষজনকেও আপনি খুশি বা ভালো রাখতে পারবেন না। তাই নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে যেই মানুষটা রয়েছে তাকে আপনি খুব ভালোবাসবেন, আগলে রাখবেন, অথচ আপনি নিজেকে ভালো রাখছেন না, বা আপনার নিজের ভালো থাকার কারণগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে ওই মানুষটাকে যদি ভালো রাখি তাহলে হয়তো আমি ভালো থাকবো না। নিজেকে আগে ভালো রাখুন, নিজের যত্ন করুন, তবেই উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবেন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমার যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা খুব স্ট্রেস একটা যায়, কাজের প্রেশার হোক বা যে কোনো একটা প্রেশার, খুব মনে হয় যে মাথাটা খুব ভার হয়ে রয়েছে বা খুব এক্সস্টেড লাগছে, আমি সোজা সেলফ ডেট করি, মানে নিজেকে ভালো রাখতে বেরিয়ে পড়ি এবং ফেরার সময় এক প্লেট বিরিয়ানি খাই, এবং সেটা দু প্লেট হলে খুশির বন্যাটা আরও বয়ে যায়। এবং সেই যে একটা রিফ্রেশমেন্ট, সেই যে একটা বেরিয়ে যাওয়া নিজেকে নিয়ে এবং নিজের স্ট্রেসগুলোকে কোথাও একটা পিছনে ফেলে সোজা এগিয়ে যাওয়া, এবং ফেরার সময় বিরিয়ানির প্লেটে একটা কামড় বসানো, মানে বিরিয়ানি বললেই আমি একটু আটকে যাই, মানে বিরিয়ানিটা নামটা বললেই আমার জিভে জলটা চলে আসে। তো বিরিয়ানিটা খেলে আমার স্ট্রেস বাস্ট হয় এবং আমার ভালো থাকার কারণ বিরিয়ানি। আপনারও নিশ্চয়ই এরকম ভালো থাকার প্রচুর কারণ আছে, জানান না আমাকে +44750396571। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং আস্তে আস্তে আমি সেই কারণগুলো বলেওছি। আরও তিনটি ব্যক্তিত্বের কথা আমি বলবো, যে বা যারা ছাড়া আমি খুব অসম্পূর্ণ। ফার্স্ট আমার বাবা মা, যাদের ছত্রছায়ায় আমি বেড়ে উঠছি। সেকেন্ড মাইক্রোফোন, যে বা যিনি না থাকলে আমি অচল একেবারে, মানে মাইক্রোফোন ছাড়া আমি সত্যিই অচল। থার্ড রেডিও, রেডিও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ রেডিও আমার কাছে একটা অক্সিজেনের মতো। তো এই থার্ড রেডিও, রেডিও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ রেডিও আমার কাছে একটা অক্সিজেনের মতো।

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কিংবদন্তি শিল্পী মান্নাদের কণ্ঠে সেই অসাধারণ গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আপনার সঙ্গে জমি আড্ডা দেব বলে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে বেশিরভাগ মানুষই যেটা চান জীবনে সেটা হলো সুখ, তাই অনেকেরই জীবনের লক্ষ্য সেই সুখকে বা সেই সুখের জায়গাটাকে খুঁজে বার করা, আর সেই জন্যই জীবনে সুখী হওয়াটাই তাদের কাছে মূলত সাফল্য। আর সেভাবেই আমরা কোনো সফল মানুষকে দেখতে পছন্দ করি। কিন্তু এই যে সুখ, সেই সুখ আসলে কিসে বা কিভাবে সেই সুখটা মানুষের জীবনে আসবে, কিভাবে মানুষ সেই সুখটাকে আবিষ্কার করবে? কারণ অনেকেই আছেন যারা ঠিকমতো জানেন না যে তিনি কিসে সুখী হন। কারণ একজনের কাছে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের কাছে সেটা নাও হতে পারে, তাই সকলের সেই সুখের যে গন্তব্য সেটা একরকম হয় না। আর সেই সুখ বা সাফল্য নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নে। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সুখী হওয়াকেই অনেকেই মূলত সাফল্য বলে মনে করেন, আর সেই জন্যই বেশিরভাগ মানুষেরই গন্তব্য হলো সুখ। কিন্তু এই সুখ সেটা আসলে কিসে বা কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে তা কিন্তু অনেক মানুষই ঠিক বুঝতে পারেন না। আর সেই সুখের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সুখ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একজনের চোখে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের সেই জিনিসে সুখ নাও হতে পারে। তাই কার কি সেই সুখ বা কোন অনুভূতিটা তাকে সুখী বলে মনে করায় সেগুলো কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর এই সুখী মানুষ তাদের কিন্তু কিছু নিজস্ব অভ্যেসও থাকে যা তাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে। নিজেকে ভালো রাখাটা সেখানে খুব জরুরি, কারণ এই ভালো রাখার বা নিজেকে ভালো রাখার অভ্যেসটা সবচেয়ে আগে করে নিতে হবে। সুখী মানুষেরা নিজেদের উজ্জীবিত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যান, নিজেকে উজ্জীবিত করার জন্য নানা রকম উপায় তারা খুঁজে বার করেন। সেজন্য নিজেকে কিভাবে সবচাইতে ভালো রাখা যায় সেটা নিজেকেই শিখতে হবে। কেউ হয়তো নিয়মিত স্পা করে, ম্যাসাজ করে বা নিয়মিত বেড়াতে গিয়ে কিংবা ছুটি কাটানো, ক্যাম্পিং করা, হাইকিং করা, এগুলো করে নিজেকে ভালো রাখেন, নিজেকে আরও বেশি করে এনার্জেটিক রাখেন। আবার অনেকে হয়তো একেবারে ঘরে বসে কিছুটা সময় গান শুনে বই পড়েও ভালো থাকেন, আবার অনেকে একলা সময় কাটাতে পছন্দ করেন। এই যে নিজেকে ভালো রাখার যে উপায়গুলো সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তাই নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নিরুদ্দেশ

RadioBangladesh.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, তবু সেই গানের মতোই বলতে হয় কেউ সুখী হয় কেউ হয় না। কারণ আমরা ঠিক কিসে সুখী হব, কোন ঘটনা আমাদের জীবনে সুখের অনুভূতি এনে দেবে, সেটা হয়তো আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। কিন্তু সেই জন্য আমাদের নিয়মিত ভালো থাকার অভ্যেসটা করতে হবে, সেটা ভীষণ জরুরি। আর নিজেদেরই খুঁজে বার করতে হবে নিজেদের সেই ভালো রাখার, সেই সুখের অনুভূতি এনে দেয় এমন কিছু করার অভ্যেস। এখানে যদি প্রতিদিন রাতে একটা জার্নালে নিজের প্রতিদিনের ভালো লাগার বা সুখের অনুভূতি এনে দিয়েছে এমন তিনটে ঘটনা লিখে রাখা যায়। কারণ আমরা যদি অনেক বড় একটা সুখের জন্য আমরা ভাবি কোনো একটা ঘটনাকে, যে এমন একটা বড় কিছু ঘটতে হবে তবেই আমাদের সুখের অনুভূতি আসবে, তাহলে হয়তো আমরা অনেক সময় ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট যে সুখের অনুভূতি সেগুলোকে আমরা মিস করে যাই। তাই আমাদের প্রতিদিনের জীবনে তো অনেক কিছু ঘটে, তার মধ্যেই যদি আমরা এমন ছোট ছোট তিনটে ঘটনা খুঁজে বার করতে পারি যা আমাদের মধ্যে একটা সুখের অনুভূতি এনে দিয়েছে, আর সেটা যদি আমরা নিয়মিত জার্নালে লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই যে সুখের একটা অনুভব সেটা আমরা নিজেরাই খুঁজে বার করতে পারবো। এটা কিন্তু একটা দুর্দান্ত উপায়। এর মাধ্যমে যেমন নিজেদের মধ্যে সেই সুখের অনুভূতি এনে দেয়, ঠিক তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউডও কিন্তু আসে জীবনের প্রতি। আমাদের চারপাশের সব কিছু লক্ষ্য করলে আমরা এইরকম অনেক কিছু দেখতে পাবো যাতে আমাদের নিজেদের ভীষণ সুখী, ভীষণ ভাগ্যবান বলে মনে হবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

স্টিভ হারভে তার সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেন হাসিকে। তিনি বলেন, হাসি আনন্দকে ডেকে আনে এবং নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায় নিয়ে। আমরা জানি যে সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু অনেকে ঠিক জানেন না ঠিক কিসে তাদের সুখ। আর সেই যে সুখের চাবিকাঠি, সেটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর সেই জন্য নিয়মিত কিছু অভ্যেসও গড়ে তুলতে হবে। যেখানে আমরা এখন হাসির কথা বলছি, আমরা জানি যে হাসির কিন্তু একটা স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। এই হাসি মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। আর এই যে মানসিক চাপ, তার পাশাপাশি উদ্বেগ, ভয়, এই যে অনুভূতিগুলো আমরা এখন সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমরা অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। কিছু এইরকম স্ট্রেস বলুন, কিছু আমাদের এই যে অ্যাংজাইটি, আমাদের এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের ভীষণ কমন। আর সেই জন্যই কিন্তু প্রতিদিন কিছুটা সময় যদি প্রকৃতির মধ্যে কাটানো যায়, সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো, যা এই ধরনের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে যদি কিছুটা সময় কাটানো যায়, জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু নতুন করে নতুনভাবে দেখা যায়, যা আমাদের জীবনে ভালো থাকতেও সাহায্য করে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকুন রেডিও বাংলানেট ডট কমের পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

রেডিও বাংলারে ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান, সবাই তো সুখী হতে চায়, কিন্তু ওই যে কেউ সুখী হয় কেউ হয় না। কারণ কিসে যে সুখ, কোন ঘটনায় যে সুখের অনুভূতি নিয়ে আসবে আমাদের জীবনে, সেটা আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। সেই জন্য নিয়মিত কিছু অভ্যেস করতে হবে, নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রত্যাশা কল্পনা রাখতে হবে সুখী হবার। কারণ সুখী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে কিন্তু ভোলেন না। আমরা এই যে প্রত্যাশা কল্পনার কথা বলছি, আসলে দেখবেন যখন আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, সেখানে গিয়ে আমরা কি করব, কিভাবে সেই ছুটিটা কাটাবো, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি, আর আমাদের মধ্যে একটা ভীষণ আনন্দের একটা অনুভূতি এনে দেয় এই যে কল্পনা। সেই যে ভবিষ্যৎ কল্পনা, সেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আমাদের জীবনে যা অনুভব করতে চাই তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতেও আমাদের শেখা উচিত, যা আমাদের জীবনে সেই আসল দিনটিকে এনে দিতে সাহায্য করবে। আমরা সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে সুখে থাকার যে চাবিকাঠি, সেই যে জীবনের ছোট্ট ছোট্ট ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, সেই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল থেকে একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে, আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ সবাই সুখে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ?

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এবং আরও একবার চলে এসেছি আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে এবং অবশ্যই উড়ে বেড়াতে আপনারই সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের ইচ্ছে ডানার আড্ডা সফর জাস্ট শুরু হওয়ার মুখে। গতকাল যেখানে আড্ডাটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা টেনিস বা লন টেনিসকে নিয়ে, এমন কথা কিনা যথেষ্ট ইন্টারেস্টিং, আর আজকেও আপনার সঙ্গে শেয়ার করব সেরকমই কিছু ইন্টারেস্টিং কথা এই মহান খেলাটিকে নিয়ে, অর্থাৎ লন টেনিসকে নিয়ে। এই খেলাটিকে ঘিরে এত গল্প এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু কথা সেরকমই কিছু ঘটনা আমি গৌরব কালকের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করতে থাকব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।